একটা অত্যন্ত বিখ্যাত গানের কথা মনে পড়ছে, জীবন গান গাহে কে যে। কিন্তু আমার মনে হয় যে জীবন গান কিন্তু আমরা অনেকেই বা বলতে গেলে প্রত্যেকেই মাঝে মধ্যে গেয়ে থাকি, কিন্তু তার মধ্যে কয়েকজন রয়েছেন যারা কিনা নিজেদের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 10 তারিখ আপনার সঙ্গে শেয়ার করব 10/10 পাওয়া এরকম কিছু ভদ্রলোক ভদ্র মহিলার কথা, যারা কিনা নিজের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানটাকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে আজকে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

তো গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন এমন একজন যাকে কিনা আমরা প্রত্যেকেই চিনি। তবে তার কথা বলতে গেলে কিন্তু তার ডেস্টিনির কথাও আমাদের বলতে হয়। খুব ছোট্ট বয়সে সেই ছেলেটি এক অভিনেতার বাড়িতে গিয়েছিল কাজ করতে। তার কাজ ছিল রীতিমতন কয়লা ভাঙা আর কি। এখন সেই অভিনেতা নিজে একজন সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তিনি প্রত্যেক দিন রেয়াজ করতেন এবং সেই রেয়াজ শুনে শুনে বাচ্চা ছেলেটিও নিজের গলায় গুনগুন করে গেয়ে উঠত। তো সেই বিখ্যাত অভিনেতা তিনি সেই ছেলেটির মধ্যে ট্যালেন্টটা স্পট করেন এবং তাকে তুলে ধরেন গোটা বিশ্বের সামনে। সেই ছোট্ট ছেলেটির নাম যাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ছোট্ট ছেলেটির নাম হলো ভীমসেন যোশী, আর যিনি নিজে একজন বিখ্যাত অভিনেতা এবং সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি হলেন আমাদের প্রত্যেকের পছন্দের, প্রত্যেকের প্রিয় অভিনেতা পাহাড়ি সান্যাল। সত্যি বলতে কি, জীবনটাই গান ছিল এই দুই ভদ্রলোকের, আর গান নিজে এদের খুঁজে নিয়েছিলেন। তো রেডিও বাংলায় .com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই জীবন গানকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজনের কথা যাকে আমরা খুব একটা কেউ চিনি না, কিন্তু তার দিকে তাকালেও আমার একটা কথাই মনে হয়, জীবন গান। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন জীবন গান। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে সেটা হলো জীবন গান। তো কয়েকজনের দিকে তাকালে আমার ঠিক এই কথাটাই মনে হয় যে তাদের জীবনটা অ্যাকচুয়ালি জীবন গান। তার মধ্যে কিন্তু এক ভদ্রলোক আছেন আমাদের পাড়ায়, তিনি থাকেন, তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু তার শত অভাব শত কিছুর মধ্যেও তার মুখে কিন্তু হাসি সবসময় লেগে থাকে। হাসি যে সবসময় লেগে থাকে তাই নয়, তিনি রীতিমতন প্রত্যেক দিন সন্ধেবেলার পরে যখন তিনি আর ভাড়া খাটেন না তখন কিন্তু রীতিমতন গান জুড়ে দেন। আর বললে বিশ্বাস করবেন না কিন্তু তার সেই গান শুনতে কিন্তু রীতিমতন ভিড় জমে যায়। তার দিকে তাকালে, তার এই জীবনের দিকে তাকালে আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জীবন গানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে 10th of September, এমন এক গুণী শিল্পীর, এমন এক গুণী মানুষের, এমন এক গুণী গায়কের জন্মদিন, যার গান শুনে আমরা প্রত্যেকে বড় হয়েছি। তিনি হচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো তার জীবনের একটা অদ্ভুত গল্প শুনেছিলাম আমি, যেটা শুনেও আমার মনে হয়েছিল যে তার জীবনকেও কিন্তু জীবন গান বলা যেতে পারে। ধনঞ্জয় ভট্টাচার্য খুব ছোট বয়স থেকেই রীতিমতন রেয়াজ করতেন বাড়িতে। তো যখন একটু বয়স হয়েছে, যখন তিনি রেয়াজ করতেন কিশোর বয়সে, সেই সময় তিনি রেয়াজটা করতেন নদীর পাড়ে বসে, আর নদীর অপর প্রান্তে ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গল থেকে হরিণের দল নাকি চলে আসত তার সুরের টানে, তার রেয়াজ শুনবে বলে। আর এই কথাটা পুরোপুরি সত্যি, এবং সেটা জানার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনকেও কিন্তু বলা যেতেই পারে জীবন গান। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে ওনার জন্মদিনে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে জীবন গান নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গান গাইবেন বলে, শুধুমাত্র গানে আত্মনিয়োগ করবেন বলে কত মানুষ ঘর ছেড়েছেন জানেন? তার মধ্যে অন্যতম হচ্ছেন আগরতলা ত্রিপুরার রাজকুমার SD বর্মন, আবার আরও একজন কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর AR রহমান। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও IT ফিল্ডে যাননি। আবার একজন অত্যন্ত গুণী মানুষ পলাশ সেন, তিনি কিন্তু ডক্টরি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। একই কথা বলা যেতে পারে সিধু, অর্থাৎ আমাদের অত্যন্ত পছন্দের সিঙ্গার সিধুদার ক্ষেত্রে। তিনিও কিন্তু ডাক্তারি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন। আবার অনুপম রায় তাকেই বা বাদ দিই কী করে, তিনি তো রীতিমতন IT ফিল্ডে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন, তার কারণ তিনি গান গাইবেন। আর এদের প্রত্যেকের জীবনকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানাইট.কম এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, আড্ডাটা জারি ছিল জীবন গানকে নিয়ে। এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয়, তাদের জীবনকে দেখলে মনে হয় তাদের জীবনকে ইজিলি বলা যেতে পারে জীবন গান। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা হয়তো অনেকেই অত্যন্ত বিখ্যাত। আবার কয়েকজনের কথা এরকমও শেয়ার করলাম যাদেরকে হয়তো খুব বেশি মানুষ চেনেন না, কিন্তু এদের প্রত্যেকের জীবনকে দেখেই আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো কেমন লাগলো বলুন তো আজকে আমাদের আড্ডা? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হাম তুম, রেসে আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

radiobanglanei.com আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। নতুন নতুন গল্প তো থাকছেই এবং আজকে ওপার বাংলার এমন একটা পদের নাম থাকছে বা এমন একটা সবজি বা মশলা, যেটাই বলি না কেন আমার মনে হয় এখানে কনফিউশন রয়ে গেছে। আপনি শুনলে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। ঠিক সেরকমই একটা ছোট্ট আড্ডা হতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বাংলানেই.com মন চক্ষুন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে ওপার বাংলায় বিখ্যাত চুই ঝালের কথা বলবো। শুধুমাত্র ওপার বাংলা কেন, যারা একটু মশলাদার খাবার খেতে পছন্দ করেন এবং যারা ওপার বাংলার রান্নাকে বেশি ফলো করেন তারা কিন্তু এই চুই ঝালের সাথে ভীষণভাবে পরিচিত। কেন ফার্স্টেই বললাম যে এইটা একটা মশলা নাকি একটা সবজি নাকি লতা পাতা সেটা আপনাকেই বুঝতে হবে। নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। এই যে চুই ঝাল সেটা হচ্ছে পান পাতার পরিবারেরই একটা কি বলবো প্রজাতি বলা যেতে পারে। এবং এই যে পাতা যেটার মধ্যে যেটা রান্নায় দিলে একটা অসাধারণ মশলার মতো সুস্বাদু করে ফেলে রান্নাটাকে, এবং তার সাথে সাথে অবশ্যই অনেক শরীরের প্রবলেম কিন্তু নিরাময় করতে সাহায্য করে। কি এই চুই ঝাল এবং কি কাজে লাগে এবং কিভাবে মানুষের উপকার করে সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: খেলা করেছ।
1: এই চুই ছালের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার ছাবা, যা এক ধরনের বিশেষ মশলা এবং যেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা যায়। যদি বলি খুলনা অঞ্চল, সেখানেও কিন্তু চুই ঝালের কাণ্ড, শিকড় এবং লতা অর্থাৎ পাতাকে ছোট ছোট টুকরো করে মশলা হিসাবে ব্যবহার করা হয়। যদি আপনি নিজের তৈরি মাংস, সেটা হতে যে কোনো ধরনের মাংস, যেই মাংসটা আপনি খেতে পছন্দ করেন, সেটাকে আরও বেশি টেস্টি করতে চান, তাহলে সেখানে যদি আপনি এই যে চুই ঝাল কেটে কেটে দিয়ে দেন, তাহলে কিন্তু একটা অন্য রকম স্বাদ পাবেন। আর যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু যারা ট্রাই করেননি তাদের জন্য আজকের আড্ডাটা, প্লিজ ট্রাই করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চুই ঝাল নিয়ে কথা বলছিলাম, এবং চুই ঝাল এমন একটা পাতা এবং এমন একটা গাছ যার শিকড়, যেটার কাণ্ড, যেটার পাতা কিন্তু উপকারে লাগে। এবং কি কি উপকারে লাগে? গ্যাস্ট্রিক সমস্যা যারা সম্মুখীন হয় সেই সমস্যা সমাধান করতে সাহায্য করে, কনস্টিপেশন সমস্যার সমাধান করতে সাহায্য করে, এবং যাদের অরুচি, অনেক সময় হয় না আমরা জ্বরে অনেক দিন ধরে থাকলে আমাদের খিদে আসে না, মুখে রুচি আসে না, সেখানেও কিন্তু চুই ঝাল ভীষণভাবে উপকারী। তার সাথে সাথে আমাদের নার্ভ সিস্টেমের অনেক সময় আমরা কি হয় না, ভীষণ স্ট্রেসের কারণে অনেক প্যালপিটেশন হয় মনের মধ্যে, একটা কেমন যেন খুব চাপ অনুভব হয়, সেক্ষেত্রেও কিন্তু চুই ঝাল অনেক কাংশে সাহায্য করতে সাহায্য করে এবং ঘুমের ওষুধ হিসাবেও কাজ করে এই চুই ঝাল। এই একটাও আমার কথা না, আপনার যদি কোনো প্রবলেম থাকে শরীরে অবশ্যই, যেটা আমি সবসময় আড্ডায় বলে থাকি যে আপনার নিজের পার্সোনাল যে ডক্টর চিকিৎসক তার সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি যে কোনো খাবার বা কিছু গ্রহণ করবেন। রেডিও বাংলা নেই ডট কমে আজকে চুই ঝাল নিয়ে কথা হচ্ছে এবং অনেক কিছু আরও বলার বাকি আছে। লাস্টলি একটু যে আড্ডার মুহূর্তটা থাকে, যে মুহূর্তে আমরা দুজন দুজনকে খুব কষ্ট করে টাটা বাই বাই বলি, সেই জায়গাটায় ফিরে আসছি কিন্তু একটা ছোট্ট গানে ট্রেকে ওপারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা net.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে একটা অন্য জিনিস জানতে পারলাম, আর যখনই জানতে পারলাম তখনই মনে হলো আপনার সাথে শেয়ার করি। এই চুই ঝালের রান্না কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছা। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে যা থাকাকালীন অনেক যারা ওপার বাংলার রান্নাকে ফলো করে বা ওপার বাংলায় তাদের বাড়ি, তারা কিন্তু চুই ঝালের রান্নার কথা ভীষণভাবে বলতো এবং প্রশংসা করতো। আমার সেখান থেকে একটু ইন্টারেস্ট জন্মেছিল, কিন্তু কোনোদিনও আমার নিজের বাড়িতে যেহেতু রান্না হয়নি সেই সুবাদে কোনোদিনও খাওয়াও হয়নি। তো চুই ঝাল নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকেও জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের রান্নাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে চুই ঝালের যে প্রিয় রেসিপি যদি কিছু থাকে তাহলেও প্লিজ সাজেস্ট করতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট www.radiobanglanei.com।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি, আপনি কিন্তু তালটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাল না ঠিক রাখতে পারলে কিন্তু পড়ে যেতে পারেন। না, ঘাবড়াবেন কিছু নেই, আজকের এই পড়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনি সেরা রাঁধুনি সেটা কিন্তু প্রমাণ করার একটা জায়গা থাকবে। আর এই যদি রাঁধুনির ব্যাপারটাই প্রমাণ করতে না পারেন, তাহলেই কিন্তু আপনি, ওই যে বললাম, পড়ে যাবেন, মানে তাল কাটবে। আজকের আড্ডা তাল নিয়ে, মানে শ্রাবণের হাত ধরে বাজারে তালের প্রবেশ হয় আমরা জানি নিত্যদিন। যারা সবজি নিয়ে বসে তারা ছাড়াও দু একজন মাসি গ্রাম থেকে মাথায় করে তাল নিয়ে আসে। বাবুদের কেউ কেউ তাকিয়ে দেখে, কেউ কিনে, কেউ বা শুধু দাম জিজ্ঞেস করেই চলে যায়। যেমন, কি গো তাল কত? নধরকান্তি এক একটা তাল 30-40 টাকায় বিক্রয় সেদিন। যেমন আমি বলতে পারেন, এই কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, মানে আমার সামনেই একজন ভদ্রমহিলা হাতে নিয়ে দরদাম করেও খুব খাটুনি বলে নামিয়ে রেখে চলে গেলেন। দোকানদার বলল,
1: বানাতে একটু কষ্ট হলেও বছরকার দিনে বাচ্চা কাচ্চারা কত খুশি হয়ে খায় বলো তো। হ্যাঁ,
0: সেই জন্য জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মানে গোপালের ভোগে তালের বড়া দিতেই হয়। আর আমরা জন্মাষ্টমীর পেরিয়ে এসেছি, কিন্তু সেই তালের ব্যাপারটা কিন্তু বছরভর প্রায় থাকে কিছু না কিছু একটা আয়োজনে। আর সেক্ষেত্রে গোপালের ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আমরা ভীষণভাবে দেখতে পাই, যে তালের বড়া অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। মানে অনেক রান্না থাকে, তো তার মধ্যে তালের বড়া, কলার বড়া, ডালের বড়া, এইসব ব্যাপার জন্মাষ্টমীর ক্ষেত্রে খুব উপযুক্ত। কিন্তু আজকের আড্ডা তালের বড়া নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আরও অনেক কিছু বলবো এই তাল সম্পর্কে। এখন ওই যে বললাম তাল ধরে রাখার ব্যাপার, নাহলে হ্যাঁ হ্যাঁ, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা তালের কথা নিয়ে। তো একটু জন্মাষ্টমীর ওই মুহূর্তটা একটু যেতে ইচ্ছে করছে, কারণ ওই সময়টা না খুব একটা দারুণ ব্যাপার হয়। কারণ গ্রামগঞ্জে সেই সময় ভোরবেলা ঘুম থেকে উঠে তাল কুড়ুনোর একটা ধুম পড়ে যায়, এবং পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ থেকে পাকা তাল টুপ করে খসে জলে পৌঁছতে থাকে, এবং একটা আওয়াজ হয় ঢুম করে। আসলে আদুল গায়ে বিচ্ছু ছেলের দল সাঁতার গিয়ে কাড়াকাড়ি করে নিয়ে নেয়, যার হাতে তাল ওঠে সে তখন হিরো। এই যো এই ছুটতে বাড়ি গিয়ে মা ঠাকুরমার হাতে তুলে দেয় সেই তাল, মানে বলা যায় তাল তো একটা অস্কারের মতো, তালস্কার। তো আমরা আজকের এই তাল দিয়ে যেমন তাল ফুরুলি, তাল ক্ষীর, তালের পিঠে, তালের লুচি, সর্বশেষে একটা বলবো যেমন এই তাল ক্ষীরের ব্যাপারটাই বলছিলাম, এটাও কিন্তু বলবো আজকের এই আড্ডায় কীভাবে বানাবেন, অনেক কিছু করা যায়। তো সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও আড্ডা হবে, কিন্তু এখন গান।

ফিরলাম আবারও আজকের এই তালের কাহিনী নিয়ে। আমি সৌভিক, আর আড্ডা চলছে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা তাল নিয়ে। তো তালে তাল দিতেই হবে, নাহলে কিন্তু হারিয়ে যাব। তাই জন্মাষ্টমীর ব্যাপারটাকে একটু তুলে আনা হলো, এবং অবশ্যই এই তালের ব্যাপারটা তো প্রায় মাঝে মধ্যেই চলে, এবং হঠাৎ করেই এমন একটা দিনে হট করে ভাজাভুজি হয়ে গেল এবং তার মধ্যে দেখা গেল একটি তালের বড়া, যেটি কিন্তু সবার মনে, আরে পাওয়াই সময় তালের বড়া ভাবাই যায় না। তো জন্মাষ্টমী স্পেশালি সেই সময় হয়, কিন্তু এখন মাঝে মধ্যেই যখন এই উৎসব বা বিভিন্ন রকম পুজো বা মেলাতে বিভিন্ন জায়গায় এই তালের ব্যাপারটা কিন্তু আজও আছে। তো একসময় প্রকৃতির নিয়মে সেই তাল থেকে ধূপধাপ করে ঝরে পড়ে মাটির বুকে, মালিক তখন সেই তাল নিজেরাও খায় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বিলিও করেন। তালের বড়া শুনলেই কিন্তু জিভে জল আসে, আর তাল আমারও বড্ড প্রিয়, মানে কাছেই দাদার বাড়ি। তো পরের দিনই ছুটলাম সেখানে, ঘরে ঢুকতেই দেখি তাল পাকার মিষ্টি একটা গন্ধ, সেটাও কিন্তু আপনি নাকে পাবেন যদি তাল এরকম পেকে থাকে না, যেখানে ব্যাপারটা তাল একসঙ্গে নিয়ে বসে সেখানে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কাছে গিয়ে দেখবেন মাঝারি সাইজের তিনটে তাল মুখ কালো করে মেঝেতে থেবড়ে বসে থাকবে, হাত দিয়ে পরক করে বুঝবেন পেকে একবারে টস টসে। তো যাই হোক, যখন পেকে গেছে ব্যাপারটা তখন তো এর বারবার অন্ত হওয়াটাই দরকার, আর সেক্ষেত্রে তখন সেটাকে ভালো করে রেডি করার ব্যাপার থেকে থাকে। আর সবথেকে কঠিন কাজটা হচ্ছে এই ব্যাপারটাকে রেডি করা, মানে এই তাল ঘষতে ঘষতে একদম যাকে বলে খোসা ছাড়িয়ে চুন জলে ভিজিয়ে রাখা, তারপর তালের তিতকুটে ভাবটা কেটে যায়, তারপরেই সেটাকে নিয়ে ব্যবহার হয়। এবং সুন্দর করে যত্ন করে যারা এই তালের বিভিন্ন রকম রেসিপি বানান, এক অদ্ভুত টেস্ট, এবং হয়তো সবসময় আপনি নিজেও বসে পড়বেন যে ব্যাপারটাকে করার জন্য, কিন্তু তার থেকেও যারা এক্সপার্ট মানে মা ঠাকুরমানা বা তাদের, ওহ অসাধারণ, মানে ওই যে জিনিসটা ওর গন্ধটাই আলাদা। তা আমরা গন্ধে থাকবো, আনন্দেও থাকবো, তালে থাকবো, কাটবো না তাল, তাই তো? সঙ্গে থাকুন, ফিরবো আবার কয়েকটা গানের পর আবারও তালের কথা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা আহা তাল নিয়ে। তো আমাদের এই তাল যে এই করার ব্যাপারটা, মানে ওই আসতে আসতে ঘসতে ঘসতে ব্যাপারটার একটা সুন্দর জায়গায় পৌঁছয়, এবং এর থেকে বিরিয়ানি বানানো খুব সহজ, তবুও খাওয়ার লোভটা কিন্তু আমাদের তালের থেকে বড় কিছু হতে পারে না। অবশেষে তিনটে তালের কাঁত বের করে যখন উঠে দাঁড়ালাম বা দাঁড়াবেন আপনিও, তখন নিজেকে মাটুলের বড় দিদি মনে হবে, কারণ বাড়ির গাছের দুটো নারকেল ভেঙে বৌদি কুড়িয়ে দিল, তারপর তালের কাঁথে পরিমাণ মতো নারকেল কোড়া, কলা, চিনি, ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে মাখানো হলো। তারপর সেটিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেল, যাওয়ার পর সেই মাখা থেকে বড়ার আকারে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে, আর সেগুলো টোপা টোপা হয়ে ফুলে উঠে লেডিকেনির মতো রং ধরতেই আপনি কিন্তু ছাঁকনি দিয়ে টুক করে ব্যাপারটা তুলে নেবেন। তবে এইসব খাবারের সঙ্গে না খেয়ে পরের দিন ঠান্ডা করে বেশি ভালো লাগবে। আর কি ভালো লাগবে সেই নামটাও কিন্তু বলবো, একথাও যাবে না, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর আহা তালের কথা নিয়ে। মানে তালের কথা তাল রাখতে না পারলে না হারিয়ে যাবেন, তাই তাল ধরে রাখতে হবে। এখন গানের তালে আমরা পৌঁছব, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ আড্ডা চলছে তাল, তালের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় যেমন শেষের মুখে, ঠিক সেরকমভাবেই আমরা যদি একটু ভাবি, মানে দুটো চারটে করে খেতে খেতে কল তালের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় যেমন শেষের মুখে, ঠিক সেরকমভাবেই আমরা যদি একটু ভাবি, মানে

একটা দুর্দান্ত রেসিপিতে তৈরি হয়ে যায়, তা কিন্তু একমাত্র জীবের স্বাদই বলতে পারে। তো নাড়তে নাড়তে শুকিয়ে এলে খোয়া খিড় মিশিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যায় কিন্তু আরেকটা প্রিয় জিনিস, যেটা নিয়ে বলছিলাম, তাল খিড়। তো এমনি এমনি করেই খাওয়া যায় এবং হাতে গড়া নরম নুডির সঙ্গে খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো আমরা যারা তালের ভক্ত, এবং সত্যি কথা বলতে এর তো কোনো সেরকম ওই নির্দিষ্ট দিন নেই, ওই জন্মাষ্টমীর ব্যাপারটা যেটা প্রথমের দিকে বলেছিলাম তা তো ঠিকই, কিন্তু এই ব্যাপারটা খেতে গেলে এরকম নির্দিষ্ট কোনো দিন মেনে ব্যাপারটা হয় না, যখন তখন আয়েস করেই তালের ব্যাপারটা কিন্তু সম্ভব। আসলে তাল তো অহরহ পাহাও যায়, সেক্ষেত্রে এরকম ব্যাপার নেই বছরের একটা সময় তাল পাওয়া যাবে আর পাওয়া যাবে না, বা এরকম একটা ব্যাপারও আর এখন নেই এই সময় দাঁড়িয়ে। তো সেহেতু তাল খিড় আপনি কিন্তু নিজের মতো করে সুন্দর করে যে কোনো উৎসবে ব্যবহারও করতে পারেন, হয়তো হতেই পারে সেটা কোনো জন্মদিনের উৎসব, সেখানেও কিন্তু তাল খিড় খুব যত্ন করে আপনি বানিয়েও নিতে পারেন। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক নতুন আড্ডার আসরে। থাকবো আমি সৌভিক গান মুসাফির নিয়ে, ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglane.com।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে, যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +44 7503 9657 12। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবনটাকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর। আমার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট, সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই পুরো সপ্তাহই গল্পে গল্পে রয়েছি ইউএসএর জর্জিয়া রাজ্যে, আর সেখানেই আমরা আজকে একেবারে পৌঁছে গেছি সেই রাজ্যের উচ্চতম যে পয়েন্ট, সেই ব্রেসটাউন বোল্টে। আর সেখানে যাওয়ার এবং সেখান থেকে দেখার যে অভিজ্ঞতা, সেই সব কিছুই আজকে শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। তবে তার আগে শুনব গান, চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব প্রান্তের রাজ্য জর্জিয়া, আর সেখানকার উচ্চতম পয়েন্ট ব্রাসটাউন বোল্ট, আর সেখানেই আমরা আজকে রয়েছি গল্পে গল্পে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। আমরা এই যে এই জর্জিয়া রাজ্যের উচ্চতম এই যে পয়েন্টটি, সেই ব্রাসটাউন বোল্ট, সেখানে পৌঁছতে গেলে কি করতে হবে? নিজেদের গাড়ি নিয়ে তো অবশ্যই যাওয়া যেতে পারে, সেখানে রয়েছে পার্কিং লট, সেখানে গাড়ি পার্ক করে সেখানে রেস্টরুম রয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপর একেবারে পৌঁছে যাওয়া যায় অবজারভেটরি টাওয়ারে। আর সেখানে যাওয়ার জন্য রয়েছে শাটল বাসের ব্যবস্থা, আর যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবন্দোবস্ত। খুব সুন্দর করে পথ তৈরি করা রয়েছে, তাই অনায়াসেই পায়ে হেঁটেও কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই উচ্চতম জায়গায়। আর সেখানে গিয়ে কি দেখা যায় সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রাসটাউন বোল্ট উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম পয়েন্ট এটি। সমুদ্র তট থেকে প্রায় 5,000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। আর সেখানে পৌঁছানোর পরে কি দেখবেন সেই সবকিছু শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই অবজারভেটরি টাওয়ারের উপরে রয়েছে একটা অডিটোরিয়াম মতো যেখানে ফিল্ম দেখানো হয় এই ব্রাসটাউন বোল্ডের উপরে, যেখানে এই ব্রাসটাউন বোল্ড সম্বন্ধে আরো ভালো করে জানা যায়। এখানে 4টি সিজনকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে রয়েছে নানা প্রজাতির সমস্ত প্রাণীরা। আর এই অবজারভেটরি টাওয়ারের ওপর থেকে পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর করে দেখা যায়, উত্তর পূর্ব পশ্চিম এই যে 4টি দিকে 4 রকমের সৌন্দর্য যেন আপনার চোখকে একেবারে জুড়িয়ে দেবে। তবে ওই যে ফটো তুলতে কিন্তু ভোলা যাবে না, যদিও বা আপনি ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আপনার মন ক্লান্ত হবে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এই ব্রাসটাউন বোল্ড নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangladesh.com এ শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম যে পয়েন্ট ব্রাসটাউন বোল্ড নিয়ে। সেখানে যাওয়ার অভিজ্ঞতা, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করছিলাম আপনার সঙ্গে। এখানে এই অবজারভেটরি টাওয়ারের একেবারে ওপরে এখানে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে, আর সেখানে ঘুরলে এই ব্রাসটাউন বোল্ডের ইতিহাস সম্পর্কে আরও ভালো করে জানা যায়। এবার সব দেখার পরে এবার ফেরার পালা। ফেরার সময় আবার শাটল বাসেও ফেরা যায়, আবার ইচ্ছে করলে এই পাহাড়ি পথ বেয়ে হেঁটেও নামা যায়। আর এই পাহাড়ি পথে হাঁটা একটা মজা হলো, যদিও চড়াই উতরাইয়ে কষ্ট তো আছে, তার থেকেও যেটা মজার সেটা হলো এখানে এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি গাছপালা আর বিশেষ করে রডোডেনড্রন ফুলের ওই সৌন্দর্য সব উপভোগ করতে করতে নামা, সেটা যেন নিমেষেই ওই হাঁটার কষ্টটাকে ভুলিয়ে দেয়। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন পায়ে পায়ে আমরা নেমে পড়ি এই অবজারভেটরি টাওয়ার থেকে নিচে। এখন শুনব গান, দুটো গান শুনেই ফিরছি আবার আমাদের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের রাজ্য জর্জিয়া আর সেখানকার হাইয়েস্ট পয়েন্ট ব্রাসডাউন বোল্ট নিয়ে। আর এইভাবে গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্নে, আপনাকে শোনাবো এই গল্পে গল্পে আমাদের জর্জিয়া রাজ্যটি ঘুরে দেখার আরো একটি সুন্দর জায়গার গল্প। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্ধ।

বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই তাও।

ফিনিক্সের নাম শুনেছেন তো নিশ্চয়ই। ফিনিক্স এমন একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এমন একটি পাখি যে পাখি আগুনে ঝাঁপ দেয়, তারপর তার যে ছাই হয় সেই ছাই থেকে সে আবার রিবর্ন করে। কিন্তু আমরা জানি যে এরকম ফিনিক্স বাস্তবে থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি যদি বলি যে এরকম ফিনিক্স বাস্তবেও আছে, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর বাস্তবেও কিন্তু এরকম ফিনিক্স আছে জানেন, যারা কিনা নিজেদের জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপর আবার নতুন করে যাত্রা শুরু করে তারা আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তো সেই সমস্ত মানুষজনদের দেখলে আমার একটা কথাই মনে হয় যে এরা হলেন অ্যাকচুয়াল ফিনিক্স। তো সেরকমই ফিনিক্সদের নিয়ে আমি গৌরব আজকে আড্ডাটা জারি রাখবো, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিনিক্সের কথা উঠলেই আমার সবার আগে মনে পড়ে আমার এক বন্ধুর কথা। খুব ভালো ফুটবল খেলতো জানেন ছেলেটা, ইনফ্যাক্ট আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তার অবাধ বিচরণ ছিল। কিন্তু সেই ছেলেটাই হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তারপরে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। 52 দিন কোমায় ছিল, প্রায় 2 মাস হসপিটালাইজড। তারপরে সে ফিরে আসে নিজের জীবনে, কিন্তু প্রায় 2 বছর ঠিক করে হাঁটতেও পারেনি। তারপরে শুরু হয় তার ফিরে আসার লড়াই। বর্তমানে সে আবার মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো এখনও আগের মতো অতটা ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ও যেভাবে এগোচ্ছে ও তার পুরনো ছন্দটা আবার ফিরে পাবে। আর ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, সেটা হলো এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জারি আছে এই ধরনের ফিনিক্সদের নিয়েই। এখন একটা ছোট্ট বিরতি, যার উপরান্তে এরকমই আরও এক ছেলের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কিছুদিন আগে একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ছেলেটি কেক কেটে সেলিব্রেট করছিল জন্মদিন, সেটা কিন্তু তার বায়োলজিক্যাল বার্থডে নয়। তাহলে সেখানেই তো লুকিয়ে আছে গল্পটা। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছেটা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ফিনিক্সদের নিয়ে। বাস্তবেও কিছু এরকম ফিনিক্স আছেন যারা কিনা সত্যিকারের নিজেদের ছাই থেকে রিবর্ন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই ছেলেটি যার জন্মদিনে কিছুদিন আগে আমি গিয়েছিলাম। তো জন্মদিন তার বছরে দুটো হয়, তার কারণ একটি তার বায়োলজিক্যাল জন্মদিন, আরও একটি জন্মদিন হচ্ছে সেই ডেটটা যেদিন সে নতুন জীবন লাভ করেছিল। অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় তার জীবনে নেমে আসে নেশার অন্ধকার, আর সেই অ্যাডিকশনের দৌলতেই সে জীবন থেকে হারিয়ে যেতে বসেছিল। আলটিমেটলি একটা সময় সে ঘুরে দাঁড়ায় এবং যে দিনটিতে সে সম্পূর্ণরূপে নেশা ত্যাগ করতে সমর্থ হয় সেই দিনটাকে সে নিজের জীবনের দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করে। আর সেই দিনটাতেই আমি সেই পার্টিতে গিয়েছিলাম এবং তাকে দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানাইট .com-এ এরকমই বাস্তবের ফিনিক্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মাত্র 16 বছর বয়সে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। আর তারপরে তারপরে বছর দুয়েক ঠিকঠাক কেটেছিল, কিন্তু 2 বছর কাটতে না কাটতেই শ্বশুর বাড়ির থেকে তার উপর শুরু হয় পণের জন্য অত্যাচার। ইন দ্য মিন টাইম কিছুদিন পরে তার আরও একটি কন্যা সন্তান হয়, আর তারপরে শ্বশুরবাড়ির অত্যাচার আরও বেড়ে যায়। সেই অবস্থায় সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তাকে উঠতে হয় বাপের বাড়িতে এসে, আর তারপরে শুরু হয় তার জীবনের অদ্ভুত এক লড়াই। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে বাস্তবের ফিনিক্সদের নিয়ে। তো এখন যে মহিলার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, মাত্র 16 বছর বয়সে। তারপরেই তার ওপর শুরু হয় বরপণের জন্য অত্যাচার। ইন দ্য মিন টাইম তার একটি কন্যা সন্তানও হয় এবং তাকে নিয়ে আলটিমেটলি তার বাপের বাড়িতে ফিরে আসতে হয়। কিন্তু তারপরেই শুরু হয় আসল লড়াই। HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেওয়ার 17 বছর পরে সেই ভদ্রমহিলা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডক্টরের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করেন এবং বর্তমানে তিনি একজন সফল ডক্টর। আর তাকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে একে যদি ফিনিক্স বলা না হয় তাহলে ফিনিক্স কাকে বলা হবে বলুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে এরকম বাস্তবের ফিনিক্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকের দিনে বাস্তবের কিছু ফিনিক্সকে নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। কয়েকজন মানুষ, কিছু ঘটনা দেখে আমার একটা কথাই মনে হয় যে বাস্তব জীবনেও ফিনিক্স থাকে। তো সেরকমই কিছু বাস্তবের ফিনিক্সের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার? আচ্ছা, আপনিও কি এরকম কোনো বাস্তবের ফিনিক্সের কথা জানেন? তাহলে জানান না আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে হাজির হয়েছে আমাদের দুজনের মনের বেশ কিছু কথা, যে কথাগুলো অবশ্যই আমরা দুজন দুজনের সাথে শেয়ার করে নেব, কিন্তু তার ফাঁকে যেটা করব সেটা হচ্ছে ভালো ভালো গান শুনে নেব। তাহলে আর দেরি কেন, ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে আমার তরফ থেকে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ITO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আমি রুবিনা আছি। মনের ভালো লাগার গানগুলো আপনাদের শোনাচ্ছি এবং মনের কাছাকাছি বা ভালো কথা বলার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুই কিন্তু আড্ডা দিচ্ছি। এবার একটা কথা রইল, সবসময় মনের খেয়াল রাখলাম, তার সাথে সাথে আমাদের একটু শরীরের খেয়ালও রাখতে হবে। আচ্ছা, যদি বলি আমরা শরীরচর্চা বা এক্সারসাইজ যেটাই করি না কেন, নিজেকে ভালো রাখার জন্য সেটা যদি একটু অন্য ফর্মে করি, যদি আমরা ঠিকঠাক করে ডান্স প্র্যাকটিস করি, যারা নিয়মিত নাচ প্র্যাকটিস করেন বা নাচ করেন তারাও কিন্তু এক প্রকার শরীরচর্চা করে। আবার অনেকে করে হচ্ছে তাইকোন্ডু, কেউ কেউ করে কারাটে। এই যে কারাটে, এই কারাটে নিয়ে কিন্তু বেশ অনেক কিছু বলার আছে। যদি আমরা একটু নারী সুরক্ষার দিকে তাকাই, নিজেদের আত্মরক্ষা করার জন্য শরীরচর্চার পাশাপাশি কিন্তু কারাটে এবং মার্শাল আর্টস সেটা কিন্তু ভীষণভাবে জরুরি, বলা যেতে পারে অত্যন্ত প্রয়োজনীয়। সেই নিয়ে ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি, কিন্তু সেই অ্যাকশন যদি বাস্তবে করতে হয় তাহলে কি আমাদের কখনো কপালের মাঝখানে ভাঁজ পড়ে আসবে? অবশ্যই আসবে। যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি তাহলে অন্যদেরকে কি করে বাঁচাবো? ঠিক সেই রকমই নিজেদের আত্মরক্ষার জন্য, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক, সেটা যে কেউ হোক, নিজেকে ভালোবাসার জন্য আমার মনে হয় যে কারাটে শেখা উচিত। এবং এই যে কারাটে, এই যে একটা মার্শাল আর্টস ফর্ম, এইটা নিয়ে একটা ডিবেট আছে। অনেকে মনে করেন এটা জাপান থেকে এসেছে, আবার অনেকে ভীষণভাবে মানে ডমিনেন্টলি বলে যে এটা কিন্তু অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট ফর্ম হচ্ছে কালাই, যেটা কেরালা থেকে শুরু হয়েছে। এবং এই মার্শাল আর্ট ফর্মটা হচ্ছে মানে কারাটেই রূপ নিয়েছে, যেটা জাপানিজরা জাপান থেকে আরো বেশি করে মানে বৃহত্তরভাবে ছড়িয়ে ফেলেছে দুনিয়ায়, বা তার প্রভাব সারা দুনিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা আমরা সবাই জানতে পারি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম ডান্স স্কুলে, কিন্তু আমাদেরকে যে মানে পুঁথিগত যে শিক্ষা নাচের, সেই মেইন এক্সারসাইজ করানোর আগে কিন্তু আমাদেরকে ওয়ার্ম আপ করানো হতো, সেটা শরীরের দিক থেকে, সেটা কিন্তু মনের দিক থেকেও, কারণ মাথাটাকে শান্ত করা ভীষণভাবে দরকার। ঠিক সেই রকমই আমাদের মেডিটেশন যতটা দরকার, যেভাবে আমাদের মনকে বিশুদ্ধ করে, যেভাবে আমাদের শরীরকে বিশুদ্ধ করে, ঠিক সেরকমই কারাটে এমন একটা ফর্ম, শুধুমাত্র যে এটা মার্শাল আর্ট এবং যেটা শুধুমাত্র শরীরচর্চার জন্যই কিন্তু প্রয়োজনীয় তা কিন্তু নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালি ভীষণ ভাবে পিওর করে। radiobanglanet.com এ আজকে কিন্তু কারাটে নিয়ে কথা হচ্ছে এবং অনেক ইনফরমেটিভ কিছু আড্ডা না, মনের কাছাকাছি যা যা বলার সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এবং অবশ্যই প্লিজ প্লিজ প্লিজ আপনার থেকেও আমার কিছু জানার আছে, কেমন লাগছে এটা সেটা তো জানাবেন, এবং কিভাবে জানাবেন সেটা জানানোর জন্য আমি বলছি একটা ছোট মিষ্টি ব্রেক নিচ্ছি, মিউজিক্যাল ব্রেক, ফিরছি আটায়। শুনছেন radiobanglanet.com ও যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangali.com এ আজকে কারাটে নিয়ে কথা বলছিলাম। যেই কারাটের অরিজিন বলা হয় জাপান, কিন্তু এর একটা মার্শাল আর্ট ফর্ম অনেক অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকেই প্রাপ্ত হয়েছে, যেটা বললাম কারাটে, এবং যেটাকে অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না, সেই সব ব্যাপারে আমরা যাচ্ছি না। মোটামুটি এই কারাটে কিন্তু মানে কারাটে যে ফাউন্ডেশন ডে বা ওয়ার্ল্ড কারাটে ডে হিসাবেও কিন্তু একটি দিনকে নির্বাচিত করা হয়েছে। তাহলে যারা যারা কারাটে ভালোবাসেন, যারা যারা কারাটে করতে চান, তারা প্লিজ শুরু করে দিন কিচ্ছু না ভেবে। জাস্ট একটা নিজের সোলকে পিওর করার জন্য যদি কিছু করতে হয় তাহলে প্লিজ ডু ইট। এবং তার সাথে সাথে আমার আড্ডায় থাকতে হলে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসা দেখাতে হবে, তার জন্য ফলো করতে হবে www.radiobanglane.com। আবার কথা হবে এইখানে, ততক্ষণ ভালো থাকবে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ আমাদের এই এক ঘন্টার আসরে থাকছে রূপকথার গল্প। আর রূপকথার গল্পে মৌমাছিদের রানী গল্পটা আপনাদের সামনে আমি শোনাবো। এবং হয়তো এই মৌমাছিদের রানীকে এক কথায় ছোট করে মক্ষী রানীও বলা যায়। হয়তো আমি সেই মক্ষী রানী ভেবেই আজকের এই আড্ডাটা জারি রাখব। কিন্তু মৌমাছিদের রানী ভাষান্তর করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। একসময় এক রাজার দুই ছেলে অভিযানের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু বদ সঙ্গে পড়ে তার আমোদ প্রমোদে মুশকুল হয়ে বাড়ি ফিরল না। ছোট ভাইকে তারা বলতো গোপুচন্দ্র, সে বেরুল তার বড় ভাইয়ের খোঁজে। তার সঙ্গে দেখা হতে ভাইয়েরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করল, বলল তার মতো হাঁদা গঙ্গারামকে নিয়ে কিচ্ছু হবে না, বলল তাদের মতো চালাক চতুর লোক যে পৃথিবীতে কিছুই করতে পারেনি সেখানে তার মতো বোকা লোক কোনো পাত্তাই পাবে না। যাই হোক, একসঙ্গে যেতে যেতে তারা পৌঁছল এক পিঁপড়ের ডিবিতে। বড় ভাইরা বলল ডিবিতে ভেঙে পিঁপড়েদের ডিম মুখে দিয়ে চারদিকে ছোটাছুটি করতে দেখলে তার খুব মজা পাবে, কিন্তু তাদের বোকা ভাই বলল আহা বেচারা পিঁপড়েদের কেন মেছে মেছে সর্বনাশ করবে, ডিবিতে আমি ভাঙতে দেব না, কিছুতেই দেব না। আর ওখানে গিয়ে তারা পৌঁছল এক হ্রদে, অনেক হাঁস সেখানে সাঁতার কাটছিল। বড় ভাইরা বলল সেখানে থেকে দুটো হাঁস নিয়ে ঝোলসে খাবে, কিন্তু তাদের বোকা ছোট ভাই বলল আহা বেচারাদের মেনু না, ওদের আমি মরতে দেব না। গল্প এগোবে, মানে এই ছোট্ট যে মৌমাছিদের রানী সেই রূপকথার গল্প এগিয়ে চলবে। কিন্তু এখন

ফিরেলাম কয়েক গানের পর। আবারও আজকের এই বিশেষ একটা রূপকথার গল্প, মৌমাছিদের রানী, মানে যেটা চলবে মক্ষী রানী। তো বিরতির আগে হ্রদে পৌঁছানোর কথা বলছিলাম, এবার আরও একটু পথ এগিয়ে একটা গাছে তা দেখে মধুতে টুসটুসে একটা মৌচাক। গাছটার গুঁড়ি দিয়ে মধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বড় ভাইয়েরা বলল, গাছের তলায় আগুন জ্বেলে দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু খাবো। কিন্তু তাদের পোকা ভাই বলল, হা বেচারা মৌমাছিদের কেন সর্বনাশ করবে, ওদের আমি পোড়াতে কিছুতেই দেব না। শেষটায় তিন ভাই পৌঁছল এক দুর্গে। সেখানকার আস্তাবলের ঘোড়াগুলো পাথর হয়ে গিয়েছিল, কিন্তু লোকজন কাউকে দেখা গেল না। সব ঘর ঘোড়ার পর তারা পৌঁছল এক দরজায়, সেটাই ছিল তিনটে হুড়কো। দরজার মাঝখানে ছোট্ট ফোকর দিয়ে তাকিয়ে তারা দেখে ঘরের মধ্যে একটা টেবিলের সামনে বসে রয়েছে ছোটখাটো একটি লোক। সঙ্গে থাকুন রূপকথার গল্প, আবারও কয়েকটা গানের পর ফিরে এসে বলব। শুনছেন মৌমাছিদের রানী।

0: মৌমাছিদের রানীর
1: রূপকথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফিরে, আজকে দেখ বিশেষ এক ঘন্টার আড্ডা। তো ছোট্টখাটো একটি লোকের কথা বিরতির আগে বললাম, চুলগুলো তার পাকা। তাকে বার দুয়েক ডাকলো, কিন্তু মনে হলো না তাদের কথা সে শুনতে পেয়েছে। তৃতীয়বার ডাকার পর লোকটা উঠে দরজা খুলে তাদের কাছে এলো। কোনো কথা না বলে তাদের সে নিয়ে গেল নানা খাবার ভরা একটা টেবিলের কাছে। খাওয়া দাওয়ার পর তাদের সে নিয়ে গেল তিনটে আলাদা আলাদা শোবার ঘরে। পরদিন সকালে সেই ছোট্টখাট্টো বড় মানুষটি এসে হাতছানি দিয়ে বড় ভাইকে ডেকে নিয়ে গেল এক পাথরের টেবিলের কাছে। দুর্গকে জাদুমুক্ত করার জন্য তিনটি কাজের কথা সেখানে লেখা ছিল। প্রথম কাজটা হলো, বনের মাঝখানে জলাজমিতে রাজকন্যার যে হাজারটা মুক্ত পোতা রয়েছিল সেগুলো খুঁজে বার করা। যে খুঁজতে যাবে সন্ধ্যের আগে সে যদি মুক্তগুলো খুঁজে না পায় তাহলে সে হয়ে যাবে পাথর। সারা দিন ধরে বুড়ো ভাই মুক্তগুলো খুঁজল, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টির বেশি খুঁজে পেল না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। সঙ্গে থাকুন, কাহিনী আরো বাকি আছে। ফিরবো কয়েকটা গানের পর মৌমাছিদের রানী রূপকথার কাহিনী নিয়ে।

কথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফির একটা স্পেশাল আড্ডা আজকের এই এক ঘন্টা আসরে। তো প্রথম যে ব্যাপারটা দেখা গেল যে সারাদিন ধরে বড় ভাই মুক্তগুলো খুঁজলো, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টার বেশি খুঁজে পেল না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। পরদিন মেজ ভাই গেল মুক্তর খোঁজে, কিন্তু বড় ভাইয়ের মতোই সব মুক্ত সেও খুঁজে পেল না, সে পেল মাত্র 200টি, তাই সেও হয়ে গেল পাথর। শেষটায় মুক্ত খোঁজার পালা এলো সেই বোকা ছোট্ট ভাইয়ের। জলাজমিতে মুক্তগুলো খুঁজতে শুরু করল সে, কিন্তু কাজটা করা অসম্ভব থেকে একটা পাথরে বসে সে কাঁদতে লাগলো। এমন সময় 5,000 প্রজা নিয়ে হাজির হল পিঁপড়েদের রাজা, যার জীবন সে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে খুদে খুঁদে পিঁপড়েগুলো সব মুক্ত খুঁজে এনে এক জায়গায় জড়ো করে রাখলো। দ্বিতীয় কাজটা হলো হ্রদের তলা থেকে রাজকন্যার শোবার ঘরের চাবি তুলে আনা। ছোট ভাই জলের কাছে আসতে সে হাঁসেদের প্রাণে সে বাঁচিয়ে দিল, তারা এলো সাঁতরে, আর তারপরে জলে ডুবে গিয়ে তারা তুলে আনলো চাবিটা। কিন্তু তৃতীয় কাজটাই ছিল সবচেয়ে কঠিন, সেটাই 3 রাজকন্যা ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দরীকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া। 3 রাজকন্যাকেই দেখতে হুবহু এক রকম, তাদের মধ্যে একমাত্র যেটা তফাৎ সেটা এই, ঘুমোবার আগে বড় রাজকন্যা খেয়েছিল এক টুকরো মিছরি, মেজো খেয়েছিল এক টুকরো সিরাপ, আর ছোট খেয়েছিল এক চামচে মধু। তখন ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী। তারপর সঙ্গে থাকুন, আবার ফিরব কয়েকটা গানের পর রূপকথার শেষ অংশ নিয়ে। শুনছেন মৌমাছিদের রানী, এখন গান।

তো ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী, যাকে সে বাঁচিয়েছিল আগুন থেকে। তিন রাজকন্যার মুখের উপর উঠতে লাগলো মৌমাছিদের রানী। তারপর যে রাজকন্যা মধু খেয়েছিল তার ঠোঁটের উপর নামলো সে। সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল ছোট ভাই, দুর্গ হয়ে গেল জাদু মতো। সঙ্গে সঙ্গে সেখানকার সবাইকার জাদুর ঘুম ভাঙল। যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার ফিরে পেল মানুষের দেহ। যে ছোট ভাইকে বলতো বোকা, তার সঙ্গে বিয়ে হলো সবচেয়ে সুন্দরী ছোট রাজকন্যার। আর তার বাবার মৃত্যুর পর সেই হলো রাজা। আর বড় দুই ভাই বিয়ে করলো অন্য দুই রাজকন্যাকে, গ্রিম ভাইদের রূপকথা থেকে। দেখতে দেখতে সময় একদম শেষ, কেমন লাগলো আজকের রূপকথার কাহিনী? 4475037152 তে অবশ্যই জানাতে ভুলবেন না সৌভিককে। আর এভাবেই যদি আপনার শুনতে থাকুন radiobanglanet.com। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Our generation's risk of illnesses like measles and whooping cough is rising.
2: If we're not vaccinated,
3: we're not protected
4: and could get seriously ill,
5: risking lifelong disabilities.
6: Are your child's vaccines up to date?
7: Book at their GP practice.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়। তখন আরও বলতে ইচ্ছে করে, আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাত ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কীভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +44750396572। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি। মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারাদিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে।

ওপারিতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারিতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। রবি ঠাকুরের এই লাইনগুলো দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এইরকমই টাপুর টুপুর বৃষ্টি নিয়ে। সত্যি বৃষ্টি এলে মনটা যেমন ভিজে যায়, আবার ঠিক মনটা আনন্দের নেচে ওঠে। বিশেষ করে যদি প্রচণ্ড ভ্যাপসা গরম আর তারপরে যদি হয় এক পশলা বৃষ্টি, তাহলে যেমন শরীর মন একেবারে ঠান্ডা করে দেয়, ঠিক তেমনই যদি সকাল থেকে প্যাঁচ প্যাঁচে বৃষ্টি হয় আর বাইরে কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে আর সেটা ভেস্তে যায়, তাহলে কিন্তু মনটাও কেমন খারাপ হয়ে যায়। এইরকমই বৃষ্টি দিনের নানা রকমের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলার ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়েই দেখলেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন লাগবে? মনটা খারাপ হয়ে যাবে নাকি ভীষণ আনন্দ হবে? আসলে সকাল হোক কিংবা বিকেল, ঝমঝম করে হোক কিংবা টিপটিপ করে, বৃষ্টির কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। ওই যে বলছিলাম বৃষ্টির কথা, বৃষ্টি টাপুর টুপুর, ছিঁড়ি ছিঁড়ি বা ঝমঝম, যেভাবেই আমরা এই বৃষ্টির আওয়াজকে বা বৃষ্টি ধারাকে বর্ণনা করি না কেন, সেই বৃষ্টির আলাদা আলাদা কিন্তু অনুভূতি রয়েছে। আমরা যখন এইরকম একলা দিনে বাড়িতে বসে এইরকম ঝমঝম বৃষ্টিটা দেখি, তখন সত্যি সত্যি মরে পড়ে যায় অনেক সময় পুরনো স্মৃতি, কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, অথবা সেই বৃষ্টির দিনে গুনগুন করে গাওয়া কিছু গান। আর সেই রকমই গুনগুন করে গান করতে করতেই বরং আমরা এখন শুনে নিই আরো কিছু মন ভালো করা গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের পর পপকর্ন নিয়ে, আমি অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আজকে পপকর্নে আমরা এই যে টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি, এই বৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতি। যদি একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায়, এই বৃষ্টির দিনে যদি বাড়িতে একলা থাকা যায়, সেই একলা দিনে বাড়িতে যখন এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, তখন বেরিয়ে পড়ত কবিতার খাতা, আর মাথায় আসতো এলোমেলো নানা রকমের কথা, আর সেগুলোই প্রকাশ পেত এই কবিতার ছন্দে সেই খাতায়। সেটা কতটা কবিতা হতো কিংবা ছড়া সেটা বলতে পারি না, কিন্তু লেখাটা কিন্তু হতো, আর তারপর লুকিয়ে লুকিয়ে সেগুলো পড়া। সব মিলিয়েই আসতো একটা কবিতার দিন এই টাপুর টুপুর বৃষ্টিতে। আমরা আরো কথা বলবো তবে গানের ওপারে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভোর দুপুর বৃষ্টি দুপুর, বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর আপনি পাচ্ছেন বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসা খিচুড়ির গন্ধ। এই সব কিছুও কিন্তু বৃষ্টির সঙ্গে একেবারে জুড়ে রয়েছে। আজ আমরা টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে বৃষ্টির দিনের কথা বলছি, যে বাইরে যখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে বেশিরভাগ বাড়িতেই, যে তখন দুপুর বেলায় কি রান্না করা হবে, খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে অবশ্যই থাকবে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, সব মিলিয়ে মহাভোজ। আর এই জন্য বৃষ্টির দিনে অনেক সময় কিন্তু বিভিন্ন বাড়ি থেকে খিচুড়ির গন্ধটা আমরা ভেসে আসতে দেখতাম। সত্যি এই টাপুর টুপুর বৃষ্টি বললেই যেমন বৃষ্টির কথা মনে পড়ে, তেমনি এই রকম বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে থাকা খিচুড়ির কথাও কিন্তু মনে পড়ে। এই বৃষ্টির গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। পরপর গান শুনে আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় বৃষ্টির দিনের ছবি আঁকতে বললেই যেই ছবিটা প্রায় সব বাচ্চাই এঁকে থাকে সেটা হলো কোনো একটি মানুষ বা একটি বাচ্চা ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে, আর অঝোর ধারায় বৃষ্টি, কোথাও কোথাও জল জমেছে, সব মিলিয়েই কিন্তু এক সুন্দর বৃষ্টি দিনের ছবি। আর সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজকে এই যে বৃষ্টির কথা বলছি, বৃষ্টি তো নানা রকমের, সেই ঝিরঝির করে বৃষ্টি, আবার কখনো আমরা এই বৃষ্টির নাম দিই ইলশে করি। সত্যি বৃষ্টি দিনের সঙ্গে ইলিশ মাছের কিন্তু এক অদ্ভুত সম্পর্ক, আর সেই জন্যই সেই বৃষ্টি ইলশে করি। আর এই রকমই ঝমঝমে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, আর টাপুর টুপুর বৃষ্টি, সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমাদের আজকে আড্ডা চললো পপকর্নে। আর আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসবো আপনার সঙ্গে জমি আড্ডা দিতে নদীর গল্প নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোশানিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার

ছোট হে দুয়ায় আমি নিয়ে কিংবা চাঙো আয় একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিলে হয়।

বাজাই আমি তাকদুম তাকদুম হুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম হুম বাজাই সব ভুলে যাই

দেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও বলি না, বাংলা মায়ের কোল তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই, সব ভুলে যাই সব।

ফিনিক্সের নাম শুনেছেন তো নিশ্চয়ই। ফিনিক্স এমন একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এমন একটি পাখি যে পাখি আগুনে ঝাঁপ দেয়, তারপর তার যে ছাই হয় সেই ছাই থেকে সে আবার রিবর্ন করে। কিন্তু আমরা জানি যে এরকম ফিনিক্স বাস্তবে থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি যদি বলি যে এরকম ফিনিক্স বাস্তবেও আছে, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর বাস্তবেও কিন্তু এরকম ফিনিক্স আছে জানেন, যারা কিনা নিজেদের জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপর আবার নতুন করে যাত্রা শুরু করে তারা আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তো সেই সমস্ত মানুষজনদের দেখলে আমার একটা কথাই মনে হয় যে এরা হলেন অ্যাকচুয়াল ফিনিক্স। তো সেরকমই ফিনিক্সদের নিয়ে আমি গৌরব আজকে আড্ডাটা জারি রাখবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিনিক্সের কথা উঠলেই আমার সবার আগে মনে পড়ে আমার এক বন্ধুর কথা। খুব ভালো ফুটবল খেলতো জানেন ছেলেটা, ইনফ্যাক্ট আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তার অবাধ বিচরণ ছিল। কিন্তু সেই ছেলেটাই হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তারপরে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। 52 দিন কোমায় ছিল, প্রায় 2 মাস হসপিটালাইজড। তারপরে সে ফিরে আসে নিজের জীবনে, কিন্তু প্রায় 2 বছর ঠিক করে হাঁটতেও পারেনি। তারপরে শুরু হয় তার ফিরে আসার লড়াই। বর্তমানে সে আবার মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো এখনও আগের মতো অতটা ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ও যেভাবে এগোচ্ছে ও তার পুরনো ছন্দটা আবার ফিরে পাবে। আর ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, সেটা হলো এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জারি আছে এই ধরনের ফিনিক্সদের নিয়েই। এখন একটা ছোট্ট বিরতি, যার উপরান্তে এরকমই আরও এক ছেলের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কিছুদিন আগে একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ছেলেটি কেক কেটে সেলিব্রেট করছিল জন্মদিন, সেটা কিন্তু তার বায়োলজিক্যাল বার্থডে নয়। তাহলে সেখানেই তো লুকিয়ে আছে গল্পটা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ফিনিক্সদের নিয়ে। বাস্তবেও কিছু এরকম ফিনিক্স আছেন যারা কিনা সত্যিকারের নিজেদের ছাই থেকে রিবর্ন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই ছেলেটি যার জন্মদিনে কিছুদিন আগে আমি গিয়েছিলাম। তো জন্মদিন তার বছরে দুটো হয়, তার কারণ একটি তার বায়োলজিক্যাল জন্মদিন, আরও একটি জন্মদিন হচ্ছে সেই ডেটটা যেদিন সে নতুন জীবন লাভ করেছিল। অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় তার জীবনে নেমে আসে নেশার অন্ধকার, আর সেই অ্যাডিকশনের দৌলতেই সে জীবন থেকে হারিয়ে যেতে বসেছিল। আলটিমেটলি একটা সময় সে ঘুরে দাঁড়ায় এবং যে দিনটিতে সে সম্পূর্ণরূপে নেশা ত্যাগ করতে সমর্থ হয় সেই দিনটাকে সে নিজের জীবনের দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করে। আর সেই দিনটাতেই আমি সেই পার্টিতে গিয়েছিলাম এবং তাকে দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই বাস্তবের ফিনিক্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার প্রান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পরে শুরু হয় তার জীবনের অদ্ভুত এক লড়াই। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইট ছেড়া, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে বাস্তবের ফিনিক্সদের নিয়ে। তো এখন যে মহিলার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, মাত্র 16 বছর বয়সে। তারপরেই তার ওপর শুরু হয় বরপণের জন্য অত্যাচার। ইন দ্য মিন টাইম তার একটি কন্যা সন্তানও হয় এবং তাকে নিয়ে আলটিমেটলি তার বাপের বাড়িতে ফিরে আসতে হয়। কিন্তু তারপরেই শুরু হয় আসল লড়াই, HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেওয়ার 17 বছর পরে সেই ভদ্রমহিলা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডক্টরের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করেন এবং বর্তমানে তিনি একজন সফল ডক্টর। আর তাকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে একে যদি ফিনিক্স বলা না হয় তাহলে ফিনিক্স কাকে বলা হবে বলুন তো। তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকম বাস্তবের ফিনিক্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকের দিনে বাস্তবের কিছু ফিনিক্সকে নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। কয়েকজন মানুষ কিছু ঘটনা দেখে আমার একটা কথাই মনে হয় যে বাস্তব জীবনেও ফিনিক্স থাকে, তো সেরকমই কিছু বাস্তবের ফিনিক্সের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার? আচ্ছা, আপনিও কি এরকম কোনো বাস্তবের ফিনিক্সের কথা জানেন? তাহলে জানান না আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

মনের বেশ কিছু কথা, যে কথাগুলো অবশ্যই আমরা দুজন দুজনের সাথে শেয়ার করে নেব, কিন্তু তার ফাঁকে যেটা করব সেটা হচ্ছে ভালো ভালো গান শুনে নেব। তাহলে আর দেরি কেন, ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে আমার তরফ থেকে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বেদাল বেশাল দিন কাল বেদাল বেশাল দিন কাল
1: রেডিও বাংলানি ডট কমে আমি রুবিনা আছি। মনের ভালো লাগার গানগুলো আপনাদের শোনাচ্ছি এবং মনের কাছাকাছি বা ভালো কথা বলার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুই কিন্তু আড্ডা দিচ্ছি। এবার একটা কথা রইল, সবসময় মনের খেয়াল রাখলাম, তার সাথে সাথে আমাদের একটু শরীরের খেয়ালও রাখতে হবে। আচ্ছা, যদি বলি আমরা শরীর চর্চা বা এক্সারসাইজ যেটাই করি না কেন, নিজেকে ভালো রাখার জন্য সেটা যদি একটু অন্য ফর্মে করি, যদি আমরা ঠিকঠাক করে ডান্স প্র্যাকটিস করি, যারা নিয়মিত নাচ প্র্যাকটিস করেন বা নাচ করেন তারাও কিন্তু এক প্রকার শরীরচর্চা করে। আবার অনেকে করে হচ্ছে তাইকোন্ডু, কেউ কেউ করে কারাটে। এই যে কারাটে, এই কারাটে নিয়ে কিন্তু বেশ অনেক কিছু বলার আছে। যদি আমরা একটু নারী সুরক্ষার দিকে তাকাই, নিজেদের আত্মরক্ষা করার জন্য শরীরচর্চার পাশাপাশি কিন্তু কারাটে এবং মার্শাল আর্টস সেটা কিন্তু ভীষণভাবে জরুরি, বলা যেতে পারে অত্যন্ত প্রয়োজনীয়। সেই নিয়ে ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি, কিন্তু সেই অ্যাকশন যদি বাস্তবে করতে হয় তাহলে কি আমাদের কখনো কপালের মাঝখানে ভাঁজ পড়ে আসবে? অবশ্যই আসবে। যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি তাহলে অন্যদেরকে কি করে বাঁচাবো? ঠিক সেই রকমই নিজেদের আত্মরক্ষার জন্য, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক, সেটা যে কেউ হোক, নিজেকে ভালোবাসার জন্য আমার মনে হয় যে কারাটে শেখা উচিত। এবং এই যে কারাটে, এই যে একটা মার্শাল আর্টস ফর্ম, এইটা নিয়ে একটা ডিবেট আছে। অনেকে মনে করেন এটা জাপান থেকে এসেছে, আবার অনেকে ভীষণভাবে মানে ডমিনেন্টলি বলে যে এটা কিন্তু অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট ফর্ম হচ্ছে কালাই, যেটা কেরালা থেকে শুরু হয়েছে। এবং এই মার্শাল আর্ট ফর্মটা হচ্ছে মানে কারাটেই রূপ নিয়েছে, যেটা জাপানিজরা জাপান থেকে আরো বেশি করে মানে বৃহত্তরভাবে ছড়িয়ে ফেলেছে দুনিয়ায়, বা তার প্রভাব সারা দুনিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা আমরা সবাই জানতে পারি।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আর হাক্কা গার্ডেনে টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আরো বিশদ জানতে চোখ রাখুন।

আমরা ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম ডান্স স্কুলে, কিন্তু আমাদেরকে যে মানে পুঁথিগত যে শিক্ষা নাচের, সেই মেইন এক্সারসাইজ করানোর আগে কিন্তু আমাদেরকে ওয়ার্ম আপ করানো হতো, সেটা শরীরের দিক থেকে, সেটা কিন্তু মনের দিক থেকেও, কারণ মাথাটাকে শান্ত করা ভীষণভাবে দরকার। ঠিক সেই রকমই আমাদের মেডিটেশন যতটা দরকার, যেভাবে আমাদের মনকে বিশুদ্ধ করে, যেভাবে আমাদের শরীরকে বিশুদ্ধ করে, ঠিক সেরকমই কারাতে এমন একটা ফর্ম, শুধুমাত্র যে এটা মার্শাল আর্ট এবং যেটা শুধুমাত্র শরীরচর্চার জন্যই কিন্তু প্রয়োজনীয় তা কিন্তু নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালি ভীষণ ভাবে পিওর করে। radiobanglanet.com এ আজকে কিন্তু কারাটে নিয়ে কথা হচ্ছে এবং অনেক ইনফরমেটিভ কিছু আড্ডা না, মনের কাছাকাছি যা যা বলার সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এবং অবশ্যই প্লিজ প্লিজ প্লিজ আপনার থেকেও আমার কিছু জানার আছে, কেমন লাগছে এটা সেটা তো জানাবেন, এবং কীভাবে জানাবেন সেটা জানানোর জন্য আমি বলছি একটা ছোট মিষ্টি ব্রেক নিচ্ছি, মিউজিক্যাল ব্রেক, ফিরছি। এটা শুনছেন radiobanglanet.com ও যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাঙালি ডট কমে আজকে কারাটে নিয়ে কথা বলছিলাম। যেই কারাটের অরিজিন বলা হয় জাপান, কিন্তু এর একটা মার্শাল আর্ট ফর্ম অনেক অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকেই প্রাপ্ত হয়েছে, যেটা বললাম কারাটে, এবং যেটাকে অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না, সেই সব ব্যাপারে আমরা যাচ্ছি না। মোটামুটি এই কারাটে কিন্তু মানে কারাটে যে ফাউন্ডেশন ডে বা ওয়ার্ল্ড কারাটে ডে হিসাবেও কিন্তু একটি দিনকে নির্বাচিত করা হয়েছে। তাহলে যারা যারা কারাটে ভালোবাসেন, যারা যারা কারাটে করতে চান, তারা প্লিজ শুরু করে দিন, কিচ্ছু না ভেবে। জাস্ট একটা নিজের সোলকে পিওর করার জন্য যদি কিছু করতে হয় তাহলে প্লিজ ডু ইট। এবং তার সাথে সাথে আমার আড্ডায় থাকতে হলে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসা দেখাতে হবে, তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com। আবার কথা হবে এইখানে, ততক্ষণ ভালো থাকবে।

শুনছেন নিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ আমাদের এই এক ঘন্টার আসরে থাকছে রূপকথার গল্প। আর রূপকথার গল্পে মৌমাছিদের রানী গল্পটা আপনাদের সামনে আমি শোনাবো, এবং হয়তো এই মৌমাছিদের রানীকে এক কথায় ছোট করে মক্ষী রানীও বলা যায়। হয়তো আমি সেই মক্ষী রানী ভেবেই আজকের এই আড্ডাটা জারি রাখব, কিন্তু মৌমাছিদের রানী ভাষান্তর করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। একসময় এক রাজার দুই ছেলে অভিযানের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু বদ সঙ্গে পড়ে তার আমোদ প্রমোদে মুশকুল হয়ে বাড়ি ফিরল না। ছোট ভাইকে তারা বলতো গোপুচন্দ্র, সে বেরুলো তার বড় ভাইয়ের খোঁজে। তার সঙ্গে দেখা হতে ভাইয়েরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করল, বলল তার মতো হাঁদা গঙ্গারামকে নিয়ে কিচ্ছু হবে না, বলল তাদের মতো চালাক চতুর লোক যে পৃথিবীতে কিছুই করতে পারেনি, সেখানে তার মতো বোকা লোক কোনো পাত্তাই পাবে না। যাই হোক, একসঙ্গে যেতে যেতে তারা পৌঁছল এক পিঁপড়ের ডিবিতে। বড় ভাইয়েরা বলল ডিবিতে ভেঙে পিঁপড়েদের ডিম মুখে দিয়ে চারদিকে ছোটাছুটি করতে দেখলে তার খুব মজা পাবে, কিন্তু তাদের বোকা ভাই বলল আহা, বেচারা পিঁপড়েদের কেন মেচে মেচে সর্বনাশ করবে, ডিবিটা আমি ভাঙতে দেব না, কিছুতেই দেব না। আর ওখানে গিয়ে তারা পৌঁছল এক হ্রদে, অনেক হাঁস সেখানে সাঁতার কাটছিল। বড় ভাইরা বলল সেখানে থেকে দুটো হাঁস নিয়ে ঝোল শেখাবে, কিন্তু তাদের বোকা ছোট ভাই বলল আহা, বেচারাদের মেরো না, ওদের আমি মরতে দেব না। গল্প এগোবে, মানে এই ছোট্ট যে মৌমাছিদের রানী সেই রূপকথার গল্প এগিয়ে চলবে। কিন্তু এখন

ফিরেলাম কয়েক গানের পর আবারও আজকে এই বিশেষ একটা রূপকথার গল্প, মৌমাছিদের রানী, মানে যেটা চলবে মক্ষী রানী। তো বিরতির আগে হ্রদে মৌছুন কথা বলছিলাম, এবার আরও একটু পথ এগিয়ে একটা গাছে তারা দেখে মধুতে টুসটুসে একটা মৌচাক। গাছটার গুঁড়ি দিয়ে মধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বড় ভাইয়েরা বলল, গাছের তলায় আগুন জ্বেলে দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু খাবো। কিন্তু তাদের বোকা ভাই বলল, হা বেচারা মৌমাছিদের কেন সর্বনাশ করবে, ওদের আমি পড়াতে কিছুতেই দেব না। শেষটায় তিন ভাই পৌঁছল এক দুর্গে। সেখানকার আস্তাবলের ঘোড়াগুলো পাথর হয়ে গিয়েছিল, কিন্তু লোকজন কাউকে দেখা গেল না। সব ঘর ঘোড়ার পর তারা পৌঁছল এক দরজায়, সেটাই ছিল তিনটে হুড়কো। দরজার মাঝখানে ছোট্ট ফোকর দিয়ে তাকিয়ে তারা দেখে ঘরের মধ্যে একটা টেবিলের সামনে বসে রয়েছে ছোটখাটো একটি লোক। সঙ্গে থাকুন রূপকথার গল্প, আবারও কয়েকটা গানের পর ফিরে এসে বলব। শুনছেন মৌমাছিদের রানী।

মৌমাছিদের রানীর রূপকথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফিরে, আজকের এক বিশেষ এক ঘন্টার আড্ডা। তো ছোট্টখাটো একটি লোকের কথা বিরতির আগে বললাম, চুলগুলো তার পাকা। তাকে বার দুয়েক ডাকলো, কিন্তু মনে হলো না তাদের কথা সে শুনতে পেয়েছে। তৃতীয়বার ডাকার পর লোকটা উঠে দরজা খুলে তাদের কাছে এলো। কোনো কথা না বলে তাদের সে নিয়ে গেল নানা খাবার ভরা একটা টেবিলের কাছে। খাওয়া দাওয়ার পর তাদের সে নিয়ে গেল তিনটে আলাদা আলাদা শোবার ঘরে। পরদিন সকালে সেই ছোট্টখাট্টো বড় মানুষটি এসে হাতছানি দিয়ে বড় ভাইকে ডেকে নিয়ে গেল এক পাথরের টেবিলের কাছে। দুর্গকে জাদুমুক্ত করার জন্য তিনটি কাজের কথা সেখানে লেখা ছিল। প্রথম কাজটা হলো, বনের মাঝখানে জলাজমিতে রাজকন্যার যে হাজারটা মুক্ত পোতা রয়েছিল সেগুলো খুঁজে বার করা। যে খুঁজতে যাবে সন্ধ্যের আগে সে যদি মুক্তগুলো খুঁজে না পায় তাহলে সে হয়ে যাবে পাথর। সারা দিন ধরে বুড়ো ভাই মুক্তগুলো খুঁজল, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টির বেশি খুঁজে পেল না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। সঙ্গে থাকুন, কাহিনী আরো বাকি আছে। ফিরবো কয়েকটা গানের পর মৌমাছিদের রানী রূপকথার কাহিনী।

সারাদিন ধরে বড় ভাই মুক্তগুলো খুঁজলো, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টার বেশি খুঁজে পেলো না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। পরদিন মেজ ভাই গেল মুক্তর খুঁজে, কিন্তু বড় ভাইয়ের মতোই সব মুক্ত সেও খুঁজে পেল না, সে পেল মাত্র 200টি, তাই সেও হয়ে গেল পাথর। শেষটায় মুক্ত খোঁজার পালা এলো সেই বোকা ছোট্ট ভাইয়ের। জলাজমিতে মুক্তগুলো খুঁজতে শুরু করল সে, কিন্তু কাজটা করা অসম্ভব থেকে একটা পাথরে বসে সে কাঁদতে লাগলো। এমন সময় 5000 প্রজা নিয়ে হাজির হলো পিঁপড়েদের রাজা, যার জীবন সে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে খুদে খুদে পিঁপড়িগুলো সব মুক্ত খুঁজে এনে এক জায়গায় জড়ো করে রাখলো। দ্বিতীয় কথা হলো, হ্রদের তলা থেকে রাজকন্যার শোবার ঘরের চাবি তুলে আনা। ছোট ভাই জলের কাছে আসতে সে হাঁসেদের প্রাণে সে বাঁচিয়ে দিল, তারা এলো সাঁতরে, আর তারপরে জলে ডুবে গিয়ে তারা তুলে আনলো চাবিটা। কিন্তু তৃতীয় কাজটাই ছিল সবচেয়ে কঠিন, সেটাই তিন রাজকন্যা ঘুমিয়ে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দরীকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া। তিন রাজকন্যাকেই দেখতে হুবহু এক রকম, তাদের মধ্যে একমাত্র যেটা তফাত সেটা এই, ঘুমোবার আগে বড় রাজকন্যা খেয়েছিল এক টুকরো মিছরি, মেজ খেয়েছিল এক টুকরো সিরাপ, আর ছোট খেয়েছিল এক চামচি মধু। তখন ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী। তারপর সংগীতা আবার ফিরব কয়েকটা গানের পর রূপকথার শেষ অংশ নিয়ে। শুনছেন মৌমাছিদের রানী, এখন

তো ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী, যাকে সে বাঁচিয়েছিল আগুন থেকে। তিন রাজকন্যার মুখের উপর উঠতে লাগলো মৌমাছিদের রানী। তারপর যে রাজকন্যা মধু খেয়েছিল তার ঠোঁটের উপর নামলো সে, সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল ছোট ভাই। দুর্গ হয়ে গেল জাদু মুক্ত, সঙ্গে সঙ্গে সেখানকার সবাইকার জাদুর ঘুম ভাঙলো। যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার ফিরে পেল মানুষের দেহ। যে ছোট ভাইকে বলতো বোকা, তার সঙ্গে বিয়ে হলো সবচেয়ে সুন্দরী ছোট রাজকন্যার, আর তার বাবার মৃত্যুর পর সেই হলো রাজা। আর বড় দুই ভাই বিয়ে করলো অন্য দুই রাজকন্যাকে, গ্রিম ভাইদের রূপকথা থেকে। দেখতে দেখতে সময় একদম শেষ, কেমন লাগলো আজকের রূপকথার কাহিনী? 4475039657122 তে অবশ্যই জানাতে ভুলবেন না সৌভিককে। আর এভাবেই যদি থাকেন, শুনতে থাকুন radiobanglanet.com। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Our generation's risk of illnesses like measles and whooping cough is rising.
2: If we're not vaccinated,
3: we're not protected
4: and could get seriously ill.
5: Risking lifelong disabilities.
6: Are your child's vaccines up to date?
7: Book at their GP practice.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়। তখন আরও বলতে ইচ্ছে করে, আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাত ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কিভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই, জানতে পারেন আপনার অবসরের আলসেমি কিভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি। মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারাদিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে।

ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। রবি ঠাকুরের এই লাইনগুলো দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এইরকমই টাপুর টুপুর বৃষ্টি নিয়ে। সত্যি বৃষ্টি এলে মনটা যেমন ভিজে যায়, আবার ঠিক মনটা আনন্দের নেচে ওঠে। বিশেষ করে যদি প্রচণ্ড ভ্যাপসা গরম আর তারপরে যদি হয় এক পশলা বৃষ্টি, তাহলে যেমন শরীর মন একেবারে ঠান্ডা করে দেয়, ঠিক তেমনই যদি সকাল থেকে প্যাঁচ প্যাঁচে বৃষ্টি হয় আর বাইরে কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে আর সেটা ভেস্তে যায়, তাহলে কিন্তু মনটাও কেমন খারাপ হয়ে যায়। এইরকমই বৃষ্টি দিনের নানা রকমের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলার ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়েই দেখলেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন লাগবে? মনটা খারাপ হয়ে যাবে নাকি ভীষণ আনন্দ হবে? আসলে সকাল হোক কিংবা বিকেল, ঝমঝম করে হোক কিংবা টিপটিপ করে, বৃষ্টির কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। ওই যে বলছিলাম বৃষ্টির কথা, বৃষ্টি টাপুর টুপুর, ছিঁড়ি ছিঁড়ি বা ঝমঝম, যেভাবেই আমরা এই বৃষ্টির আওয়াজকে বা বৃষ্টি ধারাকে বর্ণনা করি না কেন, সেই বৃষ্টির আলাদা আলাদা কিন্তু অনুভূতি রয়েছে। আমরা যখন এইরকম একলা দিনে বাড়িতে বসে এইরকম ঝমঝম বৃষ্টিটা দেখি, তখন সত্যি সত্যি মরে পড়ে যায় অনেক সময় পুরনো স্মৃতি, কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, অথবা সেই বৃষ্টির দিনে গুনগুন করে গাওয়া কিছু গান। আর সেই রকমই গুনগুন করে গান করতে করতেই বরং আমরা এখন শুনে নিই আরো কিছু মন ভালো করা গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের পর পপকর্ন নিয়ে, আমি অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আজকে পপকর্নে আমরা এই যে টাপু টুপু বৃষ্টি নিয়ে কথা বলছি, এই বৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতি। যদি একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায়, এই বৃষ্টির দিনে যদি বাড়িতে একলা থাকা যায়, সেই একলা দিনে বাড়িতে যখন এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, তখন বেরিয়ে পড়ত কবিতার খাতা, আর মাথায় আসত এলোমেলো নানা রকমের কথা, আর সেগুলোই প্রকাশ পেত এই কবিতার ছন্দে সেই খাতায়। সেটা কতটা কবিতা হতো কিংবা ছড়া সেটা বলতে পারি না, কিন্তু লেখাটা কিন্তু হতো, আর তারপর লুকিয়ে লুকিয়ে সেগুলো পড়া। সব মিলিয়েই আসতো একটা কবিতার দিন এই টাপুর টুপুর বৃষ্টিতে। আমরা আরো কথা বলবো, তবে গানের ওপারে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দুপুর বৃষ্টি দুপুর, বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর আপনি পাচ্ছেন বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসা খিচুড়ির গন্ধ। এই সব কিছু কিন্তু বৃষ্টির সঙ্গে একেবারে জুড়ে রয়েছে। আজ আমরা টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে বৃষ্টির দিনের কথা বলছি, যে বাইরে যখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে বেশিরভাগ বাড়িতেই, যে তখন দুপুর বেলায় কি রান্না করা হবে, খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে অবশ্যই থাকবে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, সব মিলিয়ে মহাভোজ। আর এই জন্য বৃষ্টির দিনে অনেক সময় কিন্তু বিভিন্ন বাড়ি থেকে খিচুড়ির গন্ধটা আমরা ভেসে আসতে দেখতাম। সত্যি এই টাপুর টুপুর বৃষ্টি বললেই যেমন বৃষ্টির কথা মনে পড়ে, তেমনি এইরকম বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে থাকা খিচুড়ির কথাও কিন্তু মনে পড়ে। এই বৃষ্টির গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। পরপর গান শুনে আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় বৃষ্টির দিনের ছবি আঁকতে বললেই যেই ছবিটা প্রায় সব বাচ্চাই এঁকে থাকে সেটা হলো কোনো একটি মানুষ বা একটি বাচ্চা ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে আর অঝোর ধারায় বৃষ্টি, কোথাও কোথাও জল জমেছে, সব মিলিয়েই কিন্তু এক সুন্দর বৃষ্টি দিনের ছবি। আর সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com আর সঙ্গে আমি অনা।

আমেরিকা। আমরা আজকে এই যে বৃষ্টির কথা বলছি, বৃষ্টি তো নানা রকমের, সেই ঝিরঝির করে বৃষ্টি, আবার কখনো আমরা এই বৃষ্টির নাম দিই ইলশে করি। সত্যি বৃষ্টি দিনের সঙ্গে ইলিশ মাছের কিন্তু এক অদ্ভুত সম্পর্ক, আর সেই জন্যই সেই বৃষ্টি ইলশে গড়ি। আর এই রকমই ঝমঝমে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি আর টাপুর টুপুর বৃষ্টি, সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়ে আমাদের আজকে আড্ডা চললো পপকর্নে। আর আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসবো আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, নদীর গল্প নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুধু এখন এই শূন্যতার গল্প বলে যে পাখির ডানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়া কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

ফিনিক্সের নাম শুনেছেন তো নিশ্চয়ই। ফিনিক্স এমন একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এমন একটি পাখি যে পাখি আগুনে ঝাঁপ দেয়, তারপর তার যে ছাই হয় সেই ছাই থেকে সে আবার রিবর্ন করে। কিন্তু আমরা জানি যে এরকম ফিনিক্স বাস্তবে থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি যদি বলি যে এরকম ফিনিক্স বাস্তবেও আছে, তাহলে তো রেডিও বাংলাডেশ ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর বাস্তবেও কিন্তু এরকম ফিনিক্স আছে জানেন, যারা কিনা নিজেদের জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপর আবার নতুন করে যাত্রা শুরু করে তারা আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তো সেই সমস্ত মানুষজনদের দেখলে আমার একটা কথাই মনে হয় যে এরা হলেন অ্যাকচুয়াল ফিনিক্স। তো সেরকমই ফিনিক্সদের নিয়ে আমি গৌরব আজকে আড্ডাটা জারি রাখবো, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিনিক্সের কথা উঠলেই আমার সবার আগে মনে পড়ে আমার এক বন্ধুর কথা। খুব ভালো ফুটবল খেলতো জানেন ছেলেটা, ইনফ্যাক্ট আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তার অবাধ বিচরণ ছিল। কিন্তু সেই ছেলেটাই হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তারপরে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। 52 দিন কোমায় ছিল, প্রায় 2 মাস হসপিটালাইজড। তারপরে সে ফিরে আসে নিজের জীবনে, কিন্তু প্রায় 2 বছর ঠিক করে হাঁটতেও পারেনি। তারপরে শুরু হয় তার ফিরে আসার লড়াই। বর্তমানে সে আবার মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো এখনও আগের মতো অতটা ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ও যেভাবে এগোচ্ছে ও তার পুরনো ছন্দটা আবার ফিরে পাবে। আর ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, সেটা হলো এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জারি আছে এই ধরনের ফিনিক্সদের নিয়েই। এখন একটা ছোট্ট বিরতি, যার উপরান্তে এরকমই আরও এক ছেলের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

বাস্তবেও কিছু এরকম ফিনিক্স আছেন যারা কিনা সত্যিকারের নিজেদের ছাই থেকে রিবর্ন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই ছেলেটি যার জন্মদিনে কিছুদিন আগে আমি গিয়েছিলাম। তো জন্মদিন তার বছরে দুটো হয়, তার কারণ একটি তার বায়োলজিক্যাল জন্মদিন, আরও একটি জন্মদিন হচ্ছে সেই ডেটটা যেদিন সে নতুন জীবন লাভ করেছিল। অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় তার জীবনে নেমে আসে নেশার অন্ধকার, আর সেই অ্যাডিকশনের দৌলতেই সে জীবন থেকে হারিয়ে যেতে বসেছিল। আলটিমেটলি একটা সময় সে ঘুরে দাঁড়ায় এবং যে দিনটিতে সে সম্পূর্ণরূপে নেশা ত্যাগ করতে সমর্থ হয় সেই দিনটাকে সে নিজের জীবনের দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করে। আর সেই দিনটাতেই আমি সেই পার্টিতে গিয়েছিলাম এবং তাকে দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই বাস্তবের ফিনিক্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে।

0: আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মাত্র 16 বছর বয়সে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। আর তারপরে তারপরে বছর দুয়েক ঠিকঠাক কেটেছিল, কিন্তু 2 বছর কাটতে না কাটতেই শ্বশুর বাড়ির থেকে তার উপর শুরু হয় পণের জন্য অত্যাচার। ইন দ্য মিন টাইম কিছুদিন পরে তার আরও একটি কন্যা সন্তান হয়, আর তারপরে শ্বশুরবাড়ির অত্যাচার আরও বেড়ে যায়। সেই অবস্থায় সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তাকে উঠতে হয় বাপের বাড়িতে এসে, আর তারপরে শুরু হয় তার জীবনের অদ্ভুত এক লড়াই। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেরানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে বাস্তবের ফিনিক্সদের নিয়ে। তো এখন যে মহিলার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, মাত্র 16 বছর বয়সে। তারপরেই তার ওপর শুরু হয় বরপণের জন্য অত্যাচার। ইন দ্য মিন টাইম তার একটি কন্যা সন্তানও হয় এবং তাকে নিয়ে আলটিমেটলি তার বাপের বাড়িতে ফিরে আসতে হয়। কিন্তু তারপরেই শুরু হয় আসল লড়াই, HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেওয়ার 17 বছর পরে সেই ভদ্রমহিলা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডক্টরের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করেন এবং বর্তমানে তিনি একজন সফল ডক্টর। আর তাকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে একে যদি ফিনিক্স বলা না হয় তাহলে ফিনিক্স কাকে বলা হবে বলুন তো। তো রেডিও বাংলানেট.কম এ এরকম বাস্তবের ফিনিক্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকের দিনে বাস্তবের কিছু ফিনিক্সকে নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। কয়েকজন মানুষ কিছু ঘটনা দেখে আমার একটা কথাই মনে হয় যে বাস্তব জীবনেও ফিনিক্স থাকে। তো সেরকমই কিছু বাস্তবের ফিনিক্সের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার? আচ্ছা, আপনিও কি এরকম কোনো বাস্তবের ফিনিক্সের কথা জানেন? তাহলে জানান না আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে হাজির হয়েছে আমাদের দুজনের মনের বেশ কিছু কথা, যে কথাগুলো অবশ্যই আমরা দুজন দুজনের সাথে শেয়ার করে নেব। কিন্তু তার ফাঁকে যেটা করব সেটা হচ্ছে ভালো ভালো গান শুনে নেব। তাহলে আর দেরি কেন, ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে আমার তরফ থেকে।
1: যাও পাখি বলো হাওয়া চলো চলো আম ছায়া জানলার কাছে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আমি রুবিনা আছি। মনের ভালো লাগার গানগুলো আপনাদের শোনাচ্ছি এবং মনের কাছাকাছি বা ভালো কথা বলার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুই কিন্তু আড্ডা দিচ্ছি। এবার একটা কথা রইল, সবসময় মনের খেয়াল রাখলাম, তার সাথে সাথে আমাদের একটু শরীরের খেয়ালও রাখতে হবে। আচ্ছা, যদি বলি আমরা শরীর চর্চা বা এক্সারসাইজ যেটাই করি না কেন, নিজেকে ভালো রাখার জন্য সেটা যদি একটু অন্য ফর্মে করি, যদি আমরা ঠিকঠাক করে ডান্স প্র্যাকটিস করি, যারা নিয়মিত নাচ প্র্যাকটিস করেন বা নাচ করেন তারাও কিন্তু এক প্রকার শরীরচর্চা করে। আবার অনেকে করে হচ্ছে তাইকোন্ডু, কেউ কেউ করে কারাটে। এই যে কারাটে, এই কারাটে নিয়ে কিন্তু বেশ অনেক কিছু বলার আছে। যদি আমরা একটু নারী সুরক্ষার দিকে তাকাই, নিজেদের আত্মরক্ষা করার জন্য শরীরচর্চার পাশাপাশি কিন্তু কারাটে এবং মার্শাল আর্টস সেটা কিন্তু ভীষণভাবে জরুরি, বলা যেতে পারে অত্যন্ত প্রয়োজনীয়। সেই নিয়ে ফিরছি আড্ডায়, শুনছেন radiobangla.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি, কিন্তু সেই অ্যাকশন যদি বাস্তবে করতে হয় তাহলে কি আমাদের কখনো কপালের মাঝখানে ভাঁজ পড়ে আসবে? অবশ্যই আসবে। যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি তাহলে অন্যদেরকে কি করে বাঁচাবো? ঠিক সেই রকমই নিজেদের আত্মরক্ষার জন্য, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক, সেটা যে কেউ হোক, নিজেকে ভালোবাসার জন্য আমার মনে হয় যে কারাটে শেখা উচিত। এবং এই যে কারাটে, এই যে একটা মার্শাল আর্টস ফর্ম, এইটা নিয়ে একটা ডিবেট আছে। অনেকে মনে করেন এটা জাপান থেকে এসেছে, আবার অনেকে ভীষণভাবে মানে ডমিনেন্টলি বলে যে এটা কিন্তু অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকেই কিন্তু শুরু হয়েছে। ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট ফর্ম হচ্ছে কালাই, যেটা কেরালা থেকে শুরু হয়েছে। এবং এই মার্শাল আর্ট ফর্মটা হচ্ছে মানে কারাটেই রূপ নিয়েছে, যেটা জাপানিজরা জাপান থেকে আরো বেশি করে মানে বৃহত্তরভাবে ছড়িয়ে ফেলেছে দুনিয়ায়, বা তার প্রভাব সারা দুনিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা আমরা সবাই জানতে পারি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম ডান্স স্কুলে, কিন্তু আমাদেরকে যে মানে পুঁথিগত যে শিক্ষা নাচের, সেই মেইন এক্সারসাইজ করানোর আগে কিন্তু আমাদেরকে ওয়ার্ম আপ করানো হতো, সেটা শরীরের দিক থেকে, সেটা কিন্তু মনের দিক থেকেও, কারণ মাথাটাকে শান্ত করা ভীষণভাবে দরকার। ঠিক সেই রকমই আমাদের মেডিটেশন যতটা দরকার, যেভাবে আমাদের মনকে বিশুদ্ধ করে, যেভাবে আমাদের শরীরকে বিশুদ্ধ করে, ঠিক সেরকমই কারাতে এমন একটা ফর্ম, শুধুমাত্র যে এটা মার্শাল আর্ট এবং যেটা শুধুমাত্র শরীরচর্চার জন্যই কিন্তু প্রয়োজনীয় তা কিন্তু নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালি ভীষণ ভাবে পিওর করে। রেডিও বাংলানেট.কম এ আজকে কিন্তু কারাটে নিয়ে কথা হচ্ছে এবং অনেক ইনফরমেটিভ কিছু আড্ডা না, মনের কাছাকাছি যা যা বলার সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এবং অবশ্যই প্লিজ প্লিজ প্লিজ আপনার থেকেও আমার কিছু জানার আছে, কেমন লাগছে সেটা তো জানাবেন এবং কিভাবে জানাবেন সেটা জানানোর জন্য আমি বলছি একটা ছোট মিষ্টি ব্রেক নিচ্ছি, মিউজিক্যাল ব্রেক, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম ও যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাঙালি ডট কম এ আজকে কারাটে নিয়ে কথা বলছিলাম, যেই কারাটের অরিজিন বলা হয় জাপান, কিন্তু এর একটা মার্শাল আর্ট ফর্ম অনেক অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকেই প্রাপ্ত হয়েছে, যেটা বললাম কারাটে, এবং যেটাকে অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না, সেই সব ব্যাপারে আমরা যাচ্ছি না। মোটামুটি এই কারাটে কিন্তু মানে কারাটে যে ফাউন্ডেশন ডে বা ওয়ার্ল্ড কারাটে ডে হিসাবেও কিন্তু একটি দিনকে নির্বাচিত করা হয়েছে। তাহলে যারা যারা কারাটে ভালোবাসেন, যারা যারা কারাটে করতে চান, তারা প্লিজ শুরু করে দিন, কিচ্ছু না ভেবে, জাস্ট একটা নিজের সোলকে পিওর করার জন্য যদি কিছু করতে হয় তাহলে প্লিজ ডু ইট। এবং তার সাথে সাথে আমার আড্ডায় থাকতে হলে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসা দেখাতে হবে, তার জন্য ফলো করতে হবে www.radiobanglane.com। আবার কথা হবে এইখানে, ততক্ষণ ভালো থাকবে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ আমাদের এই এক ঘন্টার আসরে থাকছে রূপকথার গল্প। আর রূপকথার গল্পে মৌমাছিদের রানী গল্পটা আপনাদের সামনে আমি শোনাবো, এবং হয়তো এই মৌমাছিদের রানীকে এক কথায় ছোট করে মক্ষী রানীও বলা যায়। হয়তো আমি সেই মক্ষী রানী ভেবেই আজকের এই আড্ডাটা জারি রাখবো, কিন্তু মৌমাছিদের রানী ভাষান্তর করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। একসময় এক রাজার দুই ছেলে অভিযানের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু বদ সঙ্গে পড়ে তার আমোদ প্রমোদে মুশকুল হয়ে বাড়ি ফিরল না। ছোট ভাইকে তারা বলতো গোপুচন্দ্র, সে বেরুল তার বড় ভাইয়ের খোঁজে। তার সঙ্গে দেখা হতে ভাইয়েরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করল, বলল তার মতো হাঁদা গঙ্গারামকে নিয়ে কিচ্ছু হবে না, বলল তাদের মতো চালাক চতুর লোক যে পৃথিবীতে কিছুই করতে পারেনি সেখানে তার মতো বোকা লোক কোনো পাত্তাই পাবে না। যাই হোক, একসঙ্গে যেতে যেতে তারা পৌঁছল এক পিঁপড়ের ডিবিতে। বড় ভাইরা বলল ডিবিতে ভেঙে পিঁপড়েদের ডিম মুখে দিয়ে চারদিকে ছোটাছুটি করতে দেখলে তার খুব মজা পাবে, কিন্তু তাদের বোকা ভাই বলল আহা বেচারা পিঁপড়েদের কেন মেচে মেচে সর্বনাশ করবে, ডিবিটা আমি ভাঙতে দেব না, কিছুতেই দেব না। আর ওখানে গিয়ে তারা পৌঁছল এক হ্রদে, অনেক হাঁস সেখানে সাঁতার কাটছিল। বড় ভাইরা বলল সেখানে থেকে দুটো হাঁস নিয়ে ঝোল শেখাবে, কিন্তু তাদের বোকা ছোট ভাই বলল আহা বেচারাদের মেরো না, ওদের আমি মরতে দেব না। গল্প এগোবে, মানে এই ছোট্ট যে মৌমাছিদের রানী সেই রূপকথার গল্প এগিয়ে চলবে। কিন্তু এখন

ফিরে এলাম কয়েক গানের পর। আবারও আজকে এই বিশেষ একটা রূপকথার গল্প, মৌমাছিদের রানী, মানে যেটা চলবে মক্ষী রানী। তো বিরতির আগে হ্রদে পৌঁছানোর কথা বলছিলাম, এবার আরও একটু পথ এগিয়ে একটা গাছে তারা দেখে মধুতে টুসটুসে একটা মৌচাক। গাছটার গুঁড়ি দিয়ে মধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বড় ভাইয়েরা বলল, গাছের তলায় আগুন জ্বেলে দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু খাবো। কিন্তু তাদের পোকা ভাই বলল, হা বেচারা মৌমাছিদের কেন সর্বনাশ করবে, ওদের আমি পড়াতে কিছুতেই দেব না। শেষটায় তিন ভাই পৌঁছল এক দুর্গে। সেখানকার আস্তাবলের ঘোড়াগুলো পাথর হয়ে গিয়েছিল, কিন্তু লোকজন কাউকে দেখা গেল না। সব ঘর ঘোড়ার পর তারা পৌঁছল এক দরজায়, সেটাই ছিল তিনটে হুড়কো। দরজার মাঝখানে ছোট্ট ফোকর দিয়ে তাকিয়ে তারা দেখে ঘরের মধ্যে একটা টেবিলের সামনে বসে রয়েছে ছোটখাটো একটি লোক। সঙ্গে থাকুন রূপকথার গল্প, আবারও কয়েকটা গানের পর ফিরে এসে বলব। শুনছেন মৌমাছিদের রানী।

মৌমাছিদের রানীর রূপকথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফিরে, আজকে এক বিশেষ এক ঘন্টার আড্ডা। তো ছোট্টখাটো একটি লোকের কথা বিরতির আগে বললাম, চুলগুলো তার পাকা। তাকে বার দুয়েক ডাকলো, কিন্তু মনে হলো না তাদের কথা সে শুনতে পেয়েছে। তৃতীয়বার ডাকার পর লোকটা উঠে দরজা খুলে তাদের কাছে এলো। কোনো কথা না বলে তাদের সে নিয়ে গেল নানা খাবার ভরা একটা টেবিলের কাছে। খাওয়া দাওয়ার পর তাদের সে নিয়ে গেল তিনটে আলাদা আলাদা শোবার ঘরে। পরদিন সকালে সেই ছোট্টখাট্টো বড় মানুষটি এসে হাতছানি দিয়ে বড় ভাইকে ডেকে নিয়ে গেল এক পাথরের টেবিলের কাছে। দুর্গকে জাদুমুক্ত করার জন্য তিনটি কাজের কথা সেখানে লেখা ছিল। প্রথম কাজটা হলো, বনের মাঝখানে জলাজমিতে রাজকন্যার যে হাজারটা মুক্ত পোতা রয়েছিল সেগুলো খুঁজে বার করা। যে খুঁজতে যাবে সন্ধ্যের আগে সে যদি মুক্তগুলো খুঁজে না পায় তাহলে সে হয়ে যাবে পাথর। সারা দিন ধরে বুড়ো ভাই মুক্তগুলো খুঁজল, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টির বেশি খুঁজে পেল না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। সঙ্গে থাকুন, কাহিনী আরো বাকি আছে। ফিরবো কয়েকটা গানের পর মৌমাছিদের রানী রূপকথার কাহিনী।

সারাদিন ধরে বড় ভাই মুক্তগুলো খুঁজলো, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টার বেশি খুঁজে পেলো না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। পরদিন মেজ ভাই গেল মুক্তর খুঁজে, কিন্তু বড় ভাইয়ের মতোই সব মুক্ত সেও খুঁজে পেল না, সে পেল মাত্র 200টি, তাই সেও হয়ে গেল পাথর। শেষটায় মুক্ত খোঁজার পালা এলো সেই বোকা ছোট্ট ভাইয়ের। জলাজমিতে মুক্তগুলো খুঁজতে শুরু করল সে, কিন্তু কাজটা করা অসম্ভব থেকে একটা পাথরে বসে সে কাঁদতে লাগলো। এমন সময় 5000 প্রজা নিয়ে হাজির হলো পিঁপড়েদের রাজা, যার জীবন সে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে কুদে কুদে পিঁপড়েগুলো সব মুক্ত খুঁজে এনে এক জায়গায় জড়ো করে রাখলো। দ্বিতীয় কথা হলো, হ্রদের তলা থেকে রাজকন্যার শোবার ঘরের চাবি তুলে আনা। ছোট ভাই জলের কাছে আসতে সে হাঁসেদের প্রাণে সে বাঁচিয়ে দিল, তারা এলো সাঁতরে, আর তারপরে জলে ডুবে গিয়ে তারা তুলে আনলো চাবিটা। কিন্তু তৃতীয় কাজটাই ছিল সবচেয়ে কঠিন, সেটাই 3 রাজকন্যা ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দরীকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া। 3 রাজকন্যাকেই দেখতে হুবহু একরকম, তাদের মধ্যে একমাত্র যেটা তফাত সেটা এই, ঘুমোবার আগে বড় রাজকন্যা খেয়েছিল এক টুকরো মিছরি, মেজ খেয়েছিল এক টুকু সিরাপ, আর ছোট খেয়েছিল এক চামচি মধু। তখন ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী। তারপর সঙ্গে থাকুন, আবার ফিরব কয়েকটা গানের পর রূপকথার শেষ অংশ নিয়ে। শুনছেন মৌমাছিদের রানী, এখন গান।

তো ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী, যাকে সে বাঁচিয়েছিল আগুন থেকে। তিন রাজকন্যার মুখের উপর উঠতে লাগলো মৌমাছিদের রানী। তারপর যে রাজকন্যা মধু খেয়েছিল তার ঠোঁটের উপর নামলো সে। সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল ছোট ভাই, দুর্গ হয়ে গেল জাদু মুক্ত। সঙ্গে সঙ্গে সেখানকার সবাইকার জাদুর ঘুম ভাঙল। যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার ফিরে পেল মানুষের দেহ। যে ছোট ভাইকে বলতো বোকা, তার সঙ্গে বিয়ে হলো সবচেয়ে সুন্দরী ছোট রাজকন্যার। আর তার বাবার মৃত্যুর পর সেই হলো রাজা। আর বড় দুই ভাই বিয়ে করলো অন্য দুই রাজকন্যাকে, গ্রিম ভাইদের রূপকথা থেকে। দেখতে দেখতে সময় একদম শেষ, কেমন লাগলো আজকের রূপকথার কাহিনী? 4475039657 তে অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে। আর এভাবেই জুড়ে থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Our generation's risk of illnesses like measles and whooping cough is rising.
2: If we're not vaccinated,
3: we're not protected
4: and could get seriously ill.
5: We're risking lifelong disabilities.
6: Are your child's vaccines up to date?
7: Book at their GP practice.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়, তখন আরও বলতে ইচ্ছে করে আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাট ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কিভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি, মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারা দিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে।

ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। রবি ঠাকুরের এই লাইনগুলো দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এইরকমই টাপুর টুপুর বৃষ্টি নিয়ে। সত্যি বৃষ্টি এলে মনটা যেমন ভিজে যায়, আবার ঠিক মনটা আনন্দের নেচে ওঠে। বিশেষ করে যদি প্রচণ্ড ভ্যাপসা গরম আর তারপরে যদি হয় এক পশলা বৃষ্টি, তাহলে যেমন শরীর মন একেবারে ঠান্ডা করে দেয়, ঠিক তেমনই যদি সকাল থেকে প্যাঁচ প্যাঁচে বৃষ্টি হয় আর বাইরে কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে আর সেটা ভেস্তে যায়, তাহলে কিন্তু মনটাও কেমন খারাপ হয়ে যায়। এইরকমই বৃষ্টি দিনের নানা রকমের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলার ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়েই দেখলেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন লাগবে? মনটা খারাপ হয়ে যাবে নাকি ভীষণ আনন্দ হবে? আসলে সকাল হোক কিংবা বিকেল, ঝমঝম করে হোক কিংবা টিপটিপ করে, বৃষ্টির কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। ওই যে বলছিলাম বৃষ্টির কথা, বৃষ্টি টাপুর টুপুর, ছিঁড়ি ছিঁড়ি বা ঝমঝম, যেভাবেই আমরা এই বৃষ্টির আওয়াজকে বা বৃষ্টি ধারাকে বর্ণনা করি না কেন, সেই বৃষ্টির আলাদা আলাদা কিন্তু অনুভূতি রয়েছে। আমরা যখন এইরকম একলা দিনে বাড়িতে বসে এইরকম ঝমঝম বৃষ্টিটা দেখি, তখন সত্যি সত্যি মরে পড়ে যায় অনেক সময় পুরনো স্মৃতি কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, অথবা সেই বৃষ্টির দিনে গুনগুন করে গাওয়া কিছু গান। আর সেই রকমই গুনগুন করে গান করতে করতেই বরং আমরা এখন শুনে নিই আরো কিছু মন ভালো করা গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবে না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের পর পপকর্ন নিয়ে, আমি অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আজকে পপকর্নে আমরা এই যে টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি, এই বৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতি। যদি একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায়, এই বৃষ্টির দিনে যদি বাড়িতে একলা থাকা যায়, সেই একলা দিনে বাড়িতে যখন এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, তখন বেরিয়ে পড়ত কবিতার খাতা, আর মাথায় আসতো এলোমেলো নানা রকমের কথা, আর সেগুলোই প্রকাশ পেত এই কবিতার ছন্দে সেই খাতায়। সেটা কতটা কবিতা হতো কিংবা ছড়া সেটা বলতে পারি না, কিন্তু লেখাটা কিন্তু হতো, আর তারপর লুকিয়ে লুকিয়ে সেগুলো পড়া। সব মিলিয়েই আসতো একটা কবিতার দিন এই টাপুর টুপুর বৃষ্টিতে। আমরা আরো কথা বলবো তবে গানের ওপারে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দুপুর বৃষ্টি দুপুর, বাইরে অঝোরধারায় বৃষ্টি, আর আপনি পাচ্ছেন বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসা খিচুড়ির গন্ধ। এই সব কিছুও কিন্তু বৃষ্টির সঙ্গে একেবারে জুড়ে রয়েছে। আজ আমরা টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে বৃষ্টির দিনের কথা বলছি, যে বাইরে যখন অঝোরধারায় বৃষ্টি হচ্ছে, বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে বেশিরভাগ বাড়িতেই, যে তখন দুপুর বেলায় কি রান্না করা হবে, খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে অবশ্যই থাকবে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, সব মিলিয়ে মহাভোজ। আর এই জন্য বৃষ্টির দিনে অনেক সময় কিন্তু বিভিন্ন বাড়ি থেকে খিচুড়ির গন্ধটা আমরা ভেসে আসতে দেখতাম। সত্যি এই টাপুর টুপুর বৃষ্টি বললেই যেমন বৃষ্টির কথা মনে পড়ে, তেমনি এই রকম বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে থাকা খিচুড়ির কথাও কিন্তু মনে পড়ে। এই বৃষ্টির গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। পরপর গান শুনে আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় বৃষ্টির দিনের ছবি আঁকতে বললেই যেই ছবিটা প্রায় সব বাচ্চাই এঁকে থাকে সেটা হলো কোনো একটি মানুষ বা একটি বাচ্চা ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে, আর অঝোর ধারায় বৃষ্টি, কোথাও কোথাও জল জমেছে, সব মিলিয়েই কিন্তু এক সুন্দর বৃষ্টি দিনের ছবি। আর সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজকে এই যে বৃষ্টির কথা বলছি, বৃষ্টি তো নানা রকমের, সেই ঝিরঝির করে বৃষ্টি, আবার কখনো আমরা এই বৃষ্টির নাম দিই ইলশে করি। সত্যি বৃষ্টি দিনের সঙ্গে ইলিশ মাছের কিন্তু এক অদ্ভুত সম্পর্ক, আর সেই জন্যই সেই বৃষ্টি ইলশে করি। আর এই রকমই ঝমঝমে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি আর টাপুর টুপুর বৃষ্টি, সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমাদের আজকে আড্ডা চলল পপকর্নে। আর আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, নদীর গল্প নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে স্মৃতিদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা
1: সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ

0: করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা। শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
1: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
2: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
3: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্যার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে।

হয়, তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙো হয়। একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিল।

আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই।